আকাশবাণী কৈলাসহর। আজ শনিবার 28শে ভাদ্র 1948 শতাব্দ, পয়লা আশ্বিন 1433 বঙ্গাব্দ, 19শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 42 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা

আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি

0: দ্বিতীয়টি পর সম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পর সম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও। এই মহতী উক্তি জগতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। অস্বার্থপর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না।
1: অমৃতবাণীতে আজ শুনলেন বঙ্কিমচন্দ্রের রচনা থেকে পাঠ।

ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা 7:10 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25। 7:35 আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ, আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ 7:40। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত সমাচার প্রভাত শুনবেন সকাল 8টায়। 8:15 প্রভাতী সংবাদ। 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। সকাল 9টায় নিউজ বুলেটিন। 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বারোটা বেজে 5 মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। 12:30 মনের মতো গান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দুপুর 1টায়। 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতে। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন কীর্তন। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। বিকাল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী। সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ 7:55 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রামধনু। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন চিরনতুন। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 বিশ্ব সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের। শুনলেন আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত।

আকাশ বাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন।

1859 খ্রিস্টাব্দে 5টি স্প্যানিশ জাহাজ ডুবিতে প্রায় 600 জনের মৃত্যু হয় আজকের দিনে। 1755 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি করে। 1849 সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকোলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়।

1849 সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ওয়াকোলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু হয়। 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয় আজকের দিনে। 1893 খ্রিস্টাব্দে আজকের দিনে নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়। 1907 সালে আজকের দিনে প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত হয়। 1960 সালে আজকের দিনে পাকিস্তান ও ভারতের মধ্যে জল চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত চীন সীমান্ত সংঘর্ষ প্রথম শুরু হয় 1962 সালে আজকের দিনে। 1983 সালে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং 747 বিমানে গুলি করা হলে 269 জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে। 1985 সালে আজকের দিনে মেক্সিকোয় ভূমিকম্পে 20,000 লোক নিহত হন। 1991 সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। 1992 সালে আজকের দিনে যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয়। 1994 সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের 20,000 সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগর তীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। 1759 সালে আজকের দিনে ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি জন্মগ্রহণ করেন। 1903 সালে আজকের দিনে কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্ম হয়। 1924 সালে আজকের দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র জন্মগ্রহণ করেন। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। হিন্দুভোট যেন ভাগ না হয়, বঙ্গে উপনির্বাচন থেকে পুরভোট, চেনা অস্ত্রে শান বিজেপির। মমতা সমর্থন করতে উদাও কংগ্রেস প্রার্থী, দিনভর নাটক। মূল্যবৃদ্ধির ভবিষ্যতে সামাজিক সুরক্ষা নিয়ে শঙ্কিত নয়া প্রজন্ম। কলকাতায় গত 15 বছরে মাত্র 25,000 বেড়েছে জনসংখ্যা।

খাসিয়াং পাহাড়ে বিশ্বের প্রথম হিমালয়ান স্যালামান্ডার। আবর্জনার স্তূপে ঢেকেছে রাজার শহর কোচবিহার, বাড়ছে ক্ষোভ। সিকিমে বৃষ্টি দশ অব্যাহত, দার্জিলিংয়ে টয় ট্রেন বন্ধ।

দিল্লি বিশ্ববিদ্যালয়, আজ ছাত্র সংসদ নির্বাচনের গণনা। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রসংঘের বৈঠক, ইরানি প্রতিনিধিদের ছাড়পত্র দিল ট্রাম্প।

এবারে প্রত্যাশা ত্রিপুরা পত্রিকার শিরোনাম, ভিলেজ ভোটার আগে বিজেপিতে যোগদান, রাজ্য রাজনীতিতে সক্রিয় বিপ্লব, চিন্তিত বামগ্রেস, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নে বিশ্বকর্মা পূজা, জমি মাফিয়াদের বিরুদ্ধে এনসিসি থানার পুলিশি অভিযানকে স্বাগত জানাল সাধারণ মানুষ। এই ছিল আজকের সুপ্রভাত অনুষ্ঠানের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম।

আকাশ বাণী কৈলা শহর আমাদের এবারের পরিবেশনা ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা অনুষ্ঠানের শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনছিলেন মান্নাদের কণ্ঠে ভক্তিগীতি আকাশ বাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026

সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গতকাল অংশগ্রহণকারীরা তাদের পরামর্শ দিয়েছেন। গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। পাকিস্তানের খাইবার পাখতুনকোয়া প্রদেশে একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু। জাপানের নাগোয়ার পালোমো মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনের এই সম্মেলনের আয়োজক জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, জেলা জজ, বিভিন্ন মন্ত্রকের সচিব ও পদস্থ সরকারি আধিকারিকরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও থাকবেন রাজ্য জুডিশিয়াল একাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ কমিটি, পরিবেশ পর্যালোচনা সংস্থা এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিদেরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। বৈজ্ঞানিক জ্ঞান এবং পরিবেশগত প্রশাসনিক পন্থা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা এবং বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি নিয়ে মত বিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নবনিযুক্ত 51,000-এর বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের 45টি স্থানে 20তম এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে কলকাতা জাতীয় গ্রন্থাগারে আয়কর দপ্তরের উদ্যোগে রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, প্রতিরক্ষা মন্ত্রক এবং আর্থিক পরিষেবা দপ্তর সহ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নবনিযুক্তরা কাজে যোগ দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বেড়ে 221.4 বিলিয়ন ডলারে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর প্রকাশিত বার্ষিক সমীক্ষায় কম্পিউটার সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবার রপ্তানির দিকটি পর্যালোচনা করা হয়। সমীক্ষায় দেশের 7,569টি সফটওয়্যার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও 2,363টি সংস্থা এতে অংশ নিয়েছিল। এই সংস্থাগুলির রপ্তানি দেশের মোট সফটওয়্যার পরিষেবা রপ্তানির প্রায় 89%। এর মধ্যে সর্বাধিক রপ্তানি হয়েছে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং পরিষেবা ক্ষেত্রে। উল্লেখ্য, ভারতে সফটওয়্যার রপ্তানির সবচেয়ে বড় বাজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান ধরে রেখেছে। মোট রপ্তানি 54.1% হয় সেদেশে, এরপরই রয়েছে ইউরোপ। সুইডিশ চেম্বার অব কমার্সের সাম্প্রতিক বিজনেস ক্লাইমেট সমীক্ষায় 40টিরও বেশি আন্তর্জাতিক বাজারের মধ্যে সুলভে বাণিজ্য করার মতো পরিবেশ সৃষ্টিতে ভারত শীর্ষ স্থান লাভ করেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীলতা, বিকাশ এবং সহজে ব্যবসা করার ক্ষেত্রে সর্বোত্তম মান ধরে রেখেছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিধুর সঙ্গে গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। ভারত কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে কথা হয়। দুপক্ষই যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লির যশোভূমিতে তিন দিনের সেমিকন ইন্ডিয়া সম্মেলনের আজ তৃতীয় ও শেষ দিনেও সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ, উদ্ভাবন এবং প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হবে। 600-এরও বেশি কোম্পানি এতে অংশ নিচ্ছে। সম্মেলনের অঙ্গ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেন এই 6টি দেশের ওপর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠক বসে নতুন দিল্লিতে গতকাল। এতে পৌরোহিত্য করেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। ওই বিলের বিভিন্ন সংস্থান সম্পর্কে কমিটিকে অবহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। পরে কমিটির চেয়ারম্যান সঞ্জয় জয়সওয়াল বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডিএসইউর নির্বাচন শেষ হয়েছে। দুই দফায় হওয়া নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত 39.86% ভোট পড়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামে মাল্টিপারপাস হলে আজ ভোট গণনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডে আমেরিকার সেনাবাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করে তুলতে ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান হতে চলেছে।

বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনেই থাকবে, তবে সেখানকার নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ভূমিকা আরও বাড়বে। ডেনমার্ক জানিয়েছে, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধিদের নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। গত 23 জুলাই রাশিয়ার বিরুদ্ধে ইইউ যে নিষেধাজ্ঞার 21তম তালিকা প্রকাশ করেছে, তার প্রেক্ষিতেই মস্কোর এই পদক্ষেপ। রুশ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইইউ এর এই অবৈধ সিদ্ধান্তের জবাবেই ইউরোপীয় প্রতিষ্ঠান, ইইউ ভুক্ত দেশ এবং ব্রাসেলসের রাশিয়া বিরোধী নীতিকে সমর্থনকারী কয়েকটি ইউরোপীয় দেশের প্রতিনিধিদের নাম নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশও করতে পারবেন না। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন অবস্থান নেওয়া ইউরোপীয় দেশগুলির নাগরিক আন্দোলনের কর্মী ও শিক্ষাবিদদের বিরুদ্ধেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিরূপ সংবাদ পরিবেশনের অভিযোগে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদ মাধ্যমগুলি তার প্রশাসন সম্পর্কে নিয়মিত মিথ্যা বা আংশিক সত্য খবর প্রচার করে আসছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলি আইনি চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি সহ একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুহাত জেলায় গতকাল একটি মসজিদের কাছে বিস্ফোরণে 15 জন পুলিশকর্মী সহ 21 জনের মৃত্যু হয়েছে। কুহাত হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তাহির শাহ জানিয়েছেন, 73 জন পুলিশকর্মী ও 30 জন সাধারণ নাগরিক এই ঘটনায় আহত। শুক্রবারে প্রার্থনার সময় অজ্ঞাত পরিচয় আততায়ীরা মসজিদের কাছে একটি চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় 6 জন জঙ্গিও নিহত হয়েছে। ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তাজনিত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সৌদি আরবের সার্বভৌম এলাকায় এবং সাধারণ মানুষ ও অর্থনৈতিক সম্পদের ওপর আক্রমণের নিন্দা জানাচ্ছে। শ্রী জয়সওয়াল আরও বললেন, সম্প্রতি পাক নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় রণতরীকে ধাক্কা দেওয়ার ঘটনায় ভারত প্রতিবাদ জানিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের সমস্ত অভিযোগ তিনি খারিজ করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কর্মকর্তা লুক লিন্ডবার্গ রাষ্ট্রসংঘের খাদ্য বিষয়ক সংস্থার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং খাদ্য কৃষি সংস্থার মহানির্দেশক কু দং ভিউ যৌথভাবে এই ঘোষণা করেছেন। জাপানের নাগোয়ার পালামু মিজুহো স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। ভারতীয় সময় দুপুর 2:30 শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্ট পাটে এশীয় চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। আজ থেকে শুরু হয়ে আগামী মাসে 4 অক্টোবর পর্যন্ত চলা এই গেমসের 37টি ক্রীড়া ইভেন্টে 500রও বেশি ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন। গোড়ালির চোটের কারণে বর্তমানে জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়া সরে দাঁড়িয়েছেন। সিওলে ডেভিস কাপ টেনিসের ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার টাইয়ের প্রথম দিন ভারত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 0-2 পিছিয়ে পড়েছে। প্রথম সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার সুনৌ কেওনের কাছে পরাজিত হয়েছেন দক্ষিণেশ্বর সুরেশ, অপর সিঙ্গলসে হাইউন চুং সুমিত নাগালকে হারিয়ে দিয়েছেন। ডেভিস কাপে নকআউট পর্বে ওঠার জন্য ভারতকে এখন শেষ দিনে 3টি ম্যাচ জিততেই হবে। উল্লেখ্য, 2টি সিঙ্গলস এবং 1টি ডাবলস ম্যাচ হবে শেষ দিন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি আজ দেশের 45টি স্থানে রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত 51,000 যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারতের সফটওয়্যার পরিষেবা রপ্তানি 2025-26 অর্থবর্ষে 8.2% বৃদ্ধি পেয়েছে। আজ শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকুরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে তিনি সমবেত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশজুড়ে 45টি স্থানে এই রোজগার মেলা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। নবনিযুক্তরা কেন্দ্রীয় রাজস্ব, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আর্থিক পরিষেবা

প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে কাজে যোগ দেবেন। রোজগার মেলার মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় মোট প্রায় 12,75,000 নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নং 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। প্রয়োজনের বাইরে বিদ্যুৎ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। গতকাল আগরতলার 79 টিলায় TPTL এর বিশ্বকর্মা পূজায় অংশ নিয়ে তিনি বলেন, যেখানে বিদ্যুৎ সাশ্রয় সেখানেই সমৃদ্ধি। সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। উৎসবের মরশুমে রাজ্যবাসীকে বিশ্বকর্মা পূজোর শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিদ্যা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এতে পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং জেলা আদালতের বিচারপতিগণ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে 17টি দেশের বিশিষ্ট বিচারপতি এবং বিচার বিভাগীয় প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে NCC ক্যাডেটদের জন্য গতকাল সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করে আসাম রাইফেলস। ক্যাডেটরা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে জওয়ানদের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পান। যুব সমাজের মধ্যে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের প্রতি আগ্রহ ও দেশসেবার চেতনা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্প্রসারণে অব্যাহত সহযোগিতা ও সমন্বয়ের প্রতি উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল উভয় নেতা টেলিফোন বার্তায় পশ্চিম এশিয়ার ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন। তারা জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ এবং স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। ADC-র ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে আগামী 22 ও 23 সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সমস্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোটকর্মী এবং ভিলেজ কমিটি নির্বাচনের সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট সমস্ত কর্মী ইলেকশন ডিউটি ভোট দেবেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর জানা গেছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপারের পাঠানোর কাজ শুরু হয়েছে বলে কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন। ভারত লোহিত সাগর অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে সামরিক, অসামরিক ও অর্থনৈতিক সম্পদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং বাব আল মান্দাব নিয়ে নৌ চলাচলের স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলে বলে তিনি উল্লেখ করেন। 20তম এশিয়ান গেমস আজ থেকে শুরু হচ্ছে। জাপানের আইচি নাগোয়াতে আগামী 4 অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 45টি দেশ এবং বিভিন্ন এশীয় অঞ্চল থেকে 43টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। 496 জন ভারতীয় অ্যাথলিট 36টি ইভেন্টে অংশগ্রহণ করবেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

0: কনফারেন্সিং নি সেববাই ফিল নইচি রোজগার বাণিগ কতাল সেবুক মাননাই খরক বাচিসা সাইনি কবাং শিকলা রকনো অফার লেটার ইয়াফারানো আবনোরগী মন্ত্রী বক্রক বরকনি বখা কক বনারগানো হাকতর গনাঙ্গই কাইব্রইচি বা থাইও ভার্চুয়ালতে রোজগার বাণিক যুগালি জাগানো জুদা জুদা বেদেগ সেবুক মাননাই রোগ আরো মান জাগানো শিকলা রকনো তাং সামুং মান থগ্রমানি সেপস নামনা তে হাকতরনি হামক্রায় কতর ইয়াপ্রি এংখা অ রোজগার বাণিক রোজগার বাণিগ তাবুক সুক জরা জুদা জুদা হাফাংনি নাইকুং তে মথাও বেবাগৈ কাইচি নেই রাসায় স্নেচি বা সাই অফার লেটার ইয়াফার জাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল দ্য ফিউচার অফ এনভাইরনমেন্ট এন্ড ক্লাইমেট ডাইনামিক্স কুচুকবেরামনি কুথুম লাইমং চেঙ্গে দেওয়ানো বসং গ্রীন ট্রাইব্যুনাল বাইলুয়াজিজাক সালনি অ কুথুম লাইমাব তংখর নাইচের ক্রং সুপ্রিম কোর্ট হাইকোর্টনি দরবার ফাং তৈ হাংকর নাইকল ফাংনি দরবার ফাংসং মানজাগানো অ কুথুম লাইমাব তংখর তৈ নবার তিবার গদালজাক জুদা জুদা নাংকুকমা দিখিল নতই ককলাম সালাই জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে কথাজাক আরব আমির শাহনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমচাইনি তংকসাং নাইমথাং তাই হামক্রায় চুবাচুতে কথামুং বাংরানি শাখা ফানবক্সিন লাইকা আবনকারী খরকনি অজা ককদুকনি বিশিংতই সালথাং এশিয়ানি তং হালকনতই ককলাম সালাইকা খরকনি অজা সকজাকনাই নাইমথাং তাং শেপ রাংবক্সিন মুং তৈ সাকাম নখবই জুদা জুদা দিখিলন কনৈ হাকতনি মানজাক মুং নতৈব হামক্রাই খ্লাইনানি শাখা নাংমানি ইয়াপ্রি নাহারনানতৈব ককলাম মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও তালনি নৈচি নৈ সালমারিব আগরতলানি বরতলা রিভার ফ্রন্ট ন চেঙ্গে দিবানো আগরতলা পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা হাওড়া তৈমা নারস নামৈতি সাজাক ও রিভার ফ্রন্ট আগরতলা আউলি ন তৈব নাইথক তাই বেড়াইখ্রি থাইস নাম তিসাওয়ানো চং ফেরাং এরং সামুগ ফনাং তংনানি কবক মুংনা রেখা চং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া আগরতলানি 79 পি টি এল নি বিশ্বকর্মা মতায় মানজাগৈ চং ফেরাং মন্ত্রী সাকা জে থায় চং ফেরাং খাতিজাগ আরো ন হামক্রাই শালনি পহরন সামুগ ফনাঙ্গই চং ফেরাং আচাইরিমা বাংরানি সাকথার মুং নাহারজাকাহানি ব সাকা ব এডিসি নি ভিলেজ কমিটি নি চংবাড়ি ইলেকশনস ডিউটি ও ক্লাইনৈ রকনি বোর্ড নাহার জাগানো অ তালনি নৈচি নৈতৈ নৈচি থাম সালমারি করংজাক যত্ত রিটার্নিং অফিসার রকনি নাইকল মুংবাই ফুংনি দামচিসানি সিমি শারীরিক দামব্রী জরা বোর্ড ইয়াজাক জাগানো বোর্ড সেবুক খ্লাইনাইতৈ ভিলেজ কমিটি চংবাড়ি সামুংবাই গদালজা কুবুনি সেবুক খ্লাইনৈ রক ইলেকশন ডিউটি ও বোর্ড রুয়ানো হাস্তে চংবাড়ি কমিশনের বখাক্তৈ অকক তোমার সাবৈমানখা আয়ঙ্গ কমিশনের সচিব অনুরাগ সেন সাকা ভিলেজ কমিটি নি চংবাড়ি বাগৈ ক্রাক নাইমথাংনি বিশিংতৈ রিটার্নিং অফিসার রকনি থানি ব্যালট পেপার রহরনানি সামুং চেংজাখা বাই থাংচুকজাক বদলনি ইয়াক থানতিনি সামুংবাই গদালজাক বুড়ি রকনি স্নামজাক রি উনকৌটি হাংকরনি হাতি ও ফালনানি সাকথার মুং নাহার জাখা বাই থাংচুকজাক বদলনি লুম ইউনো ক্রাফট ব্র্যান্ডনি স্নামজাক ও রি অশানি সেকাং হাতি ও কারি জাগানো অ কক নো সাইখানা রেখা উনকৌটি হাংকরনি ইয়াকবারা হাংকর নাইকলফাং অর্গ সাহা আবনি বাগৈ কুমারঘাটনি পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটর শাল থামচিবানি ফ্রংমুং রোজাকৈ টঙ্গো অ ফ্রংমা ও মানজাখা আসাম ব্রী রং নগিয়ংনি ফেশন ডিজাইন তৈ টেকনোলজি বেদেকনি বক্রক গোল্ডি বরা ফিল নেইচি এশিয়া গেম তিনি সিমি চেংজাগানো জাপানি আইচি নাগুয়াও বুসকাং তালনি ব্রী সালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুং কাইব্রী বাচি হাকতরতে জুদা জুদা এশিয়া আমচাইনি কাইব্রী চি থাম ইভেন্ট বাতাইনে রোগ মানজাগানো খরক ব্রীরা চুকু চিদক ভারতনি এথলেটিক কাই থাম চিদক জুদা জুদা ইভেন্ট মানজাগানো তাবুক নবার টিবানি ককতুমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউইমা নুহনি হজাক মুংরেখা নবার তিবার নাইখুং তিনি শালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাব
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের প্রথম শিল্পী

এতক্ষণ দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শ্রীলঙ্কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: विद भारती है। थोड़ी देर में आप सुनेंगे समाचार।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রেলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি বেলা 12:05। আজকে শিল্পী সঞ্জিত মণ্ডল, 12:30 মনের মতো গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি প্রচারিত হবে বেলা 1:05। 1:40 শুনবেন কীর্তন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। প্রেমাংশু চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের আসর বেলা 2:15 শিল্পী প্রেমাংশু চট্টোপাধ্যায়। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনবেন হম তুমহারে হে সনম ছবির গান বেলা 2:30। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, 6:30 কিষাণ বাণী। সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধুনু প্রচারিত হবে রাত 8:05। 8:30 অংশুমান রায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন প্রচারিত হবে রাত 9:15। 9:35 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর মারু বিহাগের আগে শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। অতুল প্রসাদী গান রাত 10:10, শিল্পী অর্চনা ভৌমিক। সংবাদ সন্ধ্যে 7:25 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:50

9 মিনিটে। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায় এবং রাত 10টা বেজে 20 মিনিটে ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের প্রথম পরিবেশনা লোকগীতি শিল্পী সঞ্জিত মণ্ডল।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সঞ্জিত মণ্ডল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা মিত্ররা, এবারে শুনুন মনের মতো গান।

মনের মতো গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান।

গানখানি শুনলেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। মণিহার ছবিতে এবারের গানখানির শিল্পীও লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এবারের ছবি অদ্বিতীয়।

0: গানখানি শুনলেন রাম ধাক্কা ছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি এখানে শেষ হল। আকাশবাণী কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার উপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বগড়ের অর্ধেকেরও কম। তিনি আজ নতুন দিল্লিতে পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ু গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে ভাষণ দেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এরও বেশি যুবক যুবতীদের প্রশিক্ষণের কাজ শুরু করবে। ভারত ও কানাডার মধ্যে সেপা কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। জাপানের নাগোয়ার পালামু মিজুহো স্টেডিয়ামে আজ ভারতীয় সময় বেলা 2:30 শুরু হচ্ছে 20তম এশিয়ান গেমস। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবক যুবতীদের হাতে 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। এই ধরনের চুক্তির ফলে দেশের শিল্পোদ্যোগীদের জন্য নতুন অংশীদারিত্ব ও বাজারের সুযোগ তৈরি হচ্ছে এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানেরও নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের যুব সমাজের প্রতিভা ও দক্ষতার উপর গোটা বিশ্বের আস্থা তৈরি হয়েছে।
1: আজ দেশ কে 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं। मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं। आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का।
0: প্রধানমন্ত্রী বলেছেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়েরও অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ রিভেসের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায়ই অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হয়েছে।
1: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে विकासशील देशों पर डाली जाती रही है, जबकि ऐतिहासिक सच्चाई ये है, आज भी प्रति व्यक्ति कार्बन एमिशन में भारत का योगदान ग्लोबल एवरेज के आधे से भी कम है। विकसित देशों में भारत की तुलना में 6 गुना ज्यादा प्रति व्यक्ति कार्बन एमिशन हो रहा है।
0: তিনি বলেন, G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সৌরজোট, বিশ্ব জৈব জ্বালানি জোট, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং মিশন লাইফের মতন উদ্যোগের মাধ্যমে ভারত বিশ্বের সঙ্গে একযোগে পরিবেশ সুরক্ষায় নতুন মাপকাঠি তৈরি করেছে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
1: প্যারিস মে COP21 কে দৌরান হমনে কনভিনিয়েন্ট অ্যাকশন কন্টিনিউটি ফর চেঞ্জ উস বুক কো ভি লঞ্চ কিয়া থা। हम दुनिया को साथ लेकर पर्यावरण सुरक्षा के नए मापदंड स्थापित कर रहे हैं। वन सन, वन वर्ल्ड, वन ग्रिड की सोच हो या इंटरनेशनल सोलर अलायंस CDRI, ग्लोबल बायोफ्यूल अलायंस, इंटरनेशनल बिग कैट अलायंस, मिशन लाइफ, लाइफ स्टाइल फॉर एनवायरमेंट, ऐसा हर एक मंच क्लाइमेट और एनवायरमेंट पर भारत के ডেডিকেটেড কমিটমেন্টস কা প্ল্যাটফর্ম বন রাহা হ্যায়।
0: পুনর্নবীকরণযোগ্য শক্তির পাশাপাশি স্বচ্ছ পরিবহন ও গ্রিন হাইড্রোজেনের মতন ক্ষেত্রেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশে বায়ুশক্তির উৎপাদন ক্ষমতা 3 গুণ বেড়েছে। পাশাপাশি পরমাণু শক্তি উৎপাদনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। গ্রাম উন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার দ্বিতীয় পর্যায়ের আওতায় 34,000-এর বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণের কাজ শুরু করবে। প্রথম পর্যায়ে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু সহ 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ পর্ব শুরুর প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, আগামী বছরের 31শে ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করেছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় এক সাগরমালা প্রকল্প একটি প্রতিবেদন।
2: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি

0: দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
1: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকার খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপ ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণ ভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব সেপা কার্যকর করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিয়ে যেতে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল সেদেশের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দা সিধুর সঙ্গে বৈঠকে বসেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উভয় পক্ষই সহমত হয়েছে। উল্লেখ্য, সেপা সম্পাদন হওয়ার ফলে পণ্য, পরিষেবা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। ভারত নেপালকে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, তাবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। বন্যা বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য এটি ভারতের পক্ষ থেকে নভেম্বরের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হল। সমাজ মাধ্যমের একটি বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নেপালের পুনর্গঠনের কাজে ভারতের সাহায্য অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে চলতি সংঘর্ষের জন্য মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও তাদের উপর চাপ সৃষ্টির জন্য রাশিয়ার অর্থনীতির মূল স্তম্ভ নষ্ট করার লক্ষ্যেই নতুন এই আইন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধি নিজেদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার তালিকা আরও বাড়িয়েছে রাশিয়া। জাপানের নাগোয়ার পালামু মিজু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে 62তম এশিয়ান গেমস। ভারতীয় সময় বেলা 2:30 নাগাদ শুরু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিংয়ে দুবারের অলিম্পিক পদকপ্রাপ্ত মনু ভাকের এবং শর্টপাটে এশিয়ান চ্যাম্পিয়ন তাজিন্দার পাল সিং তুর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হলেও ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্বকরের অর্ধেকেরও কম। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতামন্ত্রীরা, এবারে শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান কীর্তন। শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

0: শোনো রাধারানী,
1: শুধু বাঁশি বাজলো সই, আমার বংশীধারে কই?
0: ওই যে আসছেন।
2: কি রূপ দেখিনু ঘাটে,

0: ওই না রাধা বলে কে ডাকলো, ওই না বাঁশি বাজলো, দেখ না সখী সে কি এলো।
1: আসবে গো আসবে, সে

0: শোনালে বৃন্দে, আমার হৃদয় সর্বস্ব শ্যাম চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, যার তরে আমি ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর, সে কিনা আমারই পর হলো। নানা বৃন্দে বলে মিথ্যে?
1: রাধারানী, সত্যি কি মিথ্যে নিজের চোখে যাচাই করে নাও না। ওই তো ঠাকুর আসছেন।
2: জয় রাধে, শ্রী রাধে।
0: তাই তো, শ্যামচাঁদের একই রূপ।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশ বাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন লঘু যন্ত্র সঙ্গীতের আসর। আসরে আজ শুনুন মাউথ অর্গান বাদন, শিল্পী প্রেমাংশু চট্টোপাধ্যায়।

লঘুযন্ত্র সঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন মাউথ অর্গান বাদন শিল্পী ছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায়। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন হাম তুমারে হে সনম ছবি থেকে নেওয়া গান। প্রথম গানখানি দ্বৈত কণ্ঠে গিয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণ।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছিল। এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাস শহর কেন্দ্র থেকে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, এরপর কিষাণবাণী। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে বাংলা সংবাদ। 7:45 কবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। 8:10 মিশ্র গানের অনুষ্ঠান রামধনু, 8:30 লোকগীতি।

নটায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে 9:15 চির নতুন পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 20তম এশিয়ান গেমস 2026-এর দিনের খেলার হাইলাইটস ক্যাপসুল এবং 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে 10:35 অধিবেশনের সমাপ্তি। শুনুন আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী কৈলাসহর।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: নিখিল নাথ।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা আজকে জানব যে এই মরশুম যখন যে মরশুম, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন রামাইশ লাগাইছি, মরিচ লাগাইছি, আর এখন ওই ফানিলেও লাগাই মোহন।
0: তো অখন যে আমরা মরশুম চলে, এই মরশুমে কিতা বারো মাসিটা চাষ হয় না? আমরা যেটা জানি যে চারা আগে করা লাগে,
1: চারা করা লাগে।
0: তা আপনিও চারা তৈরি করছেন?
1: চারা তৈরি করি আমি তো।
0: তো
1: গাছও লাগাইয়া গাছ মরিচ করাই।
0: তো বারো মাসি মরিচের যে আপনার চারা বিচরা যেটা, এটা কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা চারা তো আগে প্রথম মানে ছোট একটা বীজ করিয়ে ফরে নিলাম, বীজ করিয়া আর বীজটা এই একদিন বীজে আজকে বীজাইয়া রাখবো, আর পরের দিন বীজটা উঠাইয়া একটা পাতলা একটা কাপড়ের টুলার মধ্যে বীজটা বান্ধিয়ে রাখি দিলাম।
0: আচ্ছা,
1: কয়েকদিন গেলে কি করে বীজটা মানে একটা মুখ ফুটিয়া একটু ফুটবো, এর পরে ওই যে বিট করবো, বিটো নিয়া দিয়া দিয়া বিষ্টারে বাং করিয়া ওপ মাটি দিয়া দিই, মানে বিষ্টা হলে ঘুরি যেত।
0: এটা আপনার ঘরের বীজ?
1: হ্যাঁ, ঘরের বীজ।
0: ঘরের বীজ, আচ্ছা।
1: তো ওই তখন তো এই বিষ্টা বাইন করিয়া মাটি দিয়ে একটু ঘুরিয়া এরপরে এটা আবার খোলা পাতা দিয়ে ডাকিয়া রাখবো, মানে রুদ্র হয়তো না করিয়া দিয়ে।
0: আচ্ছা।
1: এরপরে দেখবা তিন চার দিন পরে দেখবা বিষ্টা গাছটা ফুটিয়া উঠি যায়, তখন খোলা পাতা সরাই তুমি, তখন গিয়া দিয়া দিয়া তো চারাটা আস্তে আস্তে হয়ে যাবে গিয়া দিয়া। এরপরে চারাটা ধরো চার পাঁচ ইঞ্চি হওয়ার পরে জায়গাতে নিয়ে নিয়ে লাগাই দিব।
0: এই যে গেল আপনার চারা বিচরা, চারাও আপনার রইল, চারা বিচার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও তৈরি করা লাগেনি?
1: এই তো ভাই চারা ফালানির 15 দিন পরে মানে বা মাসখানেক পরে, এক মাসে চারা হয়ে যায় গিয়া এর ভিতরে জায়গাটা রেডি করতে লাগে।
0: তো ওইটার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও
1: তৈরি করে দেওয়া লাগে?
0: মূল জমি তৈরি করে। মূল জমিটা কিরকম ভাবে তৈরি করুন?

0: ফুল জমিটা তো তখন এই মিশন তো মেশিনের দ্বারা আল চাষ করি, এই এই আলের লাগে কিছু জৈব সার গোপর ওগুলা দিয়া চাষ করে নিলাম। চাষ করিয়া এরপরে আমরা এই ফার্স্ট গাছ বা ছয় গাছের বাটে একটা ফাটি ফাটি দূর করিয়া এরপরে তো আবার পাতারে লোক ধরে ধরে করিয়া লাগাই দিই, লাগাইব চারা। এরপরে তো চারা লাগানোর পরে তো গাছ বড় হইল, তবে আমরা ওই যে পলিথিন দিলে তো মানে আর গাছ উঠে না। হ্যাঁ, আর পলিথিন দিয়া অবশ্য আমি করছি না, আমি এমনিতেও করছি, তেও কিছুদিন পরেও মানে এটা আবার গাছ উঠে, এটাতে গাছ আবার মানে এটা ইয়ে করা লাগে, পরিষ্কার করা লাগে, এইভাবে আর কি।
1: এই যে আপনার ঘাস পরিষ্কার করলা বা চারাটারে এক বিশ দিনের চারা বা মাসখানেকের চারা নিয়ে রোপণ করলা, এইটার থেকে ফলনটা আইতে আপনার কতদিন লাগবে?
0: ফলনটা গাছ চারাটা লাগানির প্রায় দেড় মাস পরে গিয়া, দেড় দুই মাস পরে গিয়া ফলনটা আইব
1: আইব। তো ধরুন অখন আপনি যেটা হয়েছেন ফুলকটি আইতাছে,
0: ফুলকটি আইছে বা আগেও আইছে,
1: এটা চলবো কতদিন?
0: এটা তো এটা চলবো বর্তমানে কার্তিক মাস পর্যন্ত চলবো,
1: কার্তিক পর্যন্ত আপনি চলতে চলবে।
0: তবে এর মধ্যে আবার এই সার ব্যবহার করতে লাগবে, দিতে লাগবে।
1: আচ্ছা, তো এই যে আপনার মধ্যেখানে খাওয়ার কথা কইলা, তো এটা কেমনে বুঝবা যে আমি ওখন খাওয়ন দিতাম হইব?
0: তখন গাছের পাতাটা মানে মানে তো সবুজ থাকবো, তখন গেরাই একটু মানে কালার চেঞ্জ হয়ে যাবে, একটু একটু বাদ ধরবো, তখন গিয়ারি বুঝলাম গাছের খাদ্যটা কমে গেছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখন গিয়ারিয়ে গাছে আবার খাদ্য দেওয়া লাগবে, মানে দুইটা গাছের মধ্যে একটু খুদ দিয়া, তখন গিয়ারিয়া যে জৈব সার হোক গোবর সার হোক যেটা হোক মানে দুটা মিক্সার করিয়া দিয়া দুইটা গাছের মধ্যে মধ্যে দিয়া দিয়া আবার মাটি দিয়ে গুড়িয়া দেওয়া লাগে।
1: এই যে খাওনটা দিবা, এই খাওনে কি আর কার্তিক পর্যন্ত যাইব?
0: না, অক্ষণ যে খাওনটা দিব এই খাওনে কার্তিক পর্যন্ত যাইতো না, মধ্যে আবার দেওয়ান লাগবে।
1: আচ্ছা, মানে
0: একবার একবার খাওন দিলে পরে এই খাওনে মাসখানে তাব, এরপরে আবার দেওয়ান
1: লাগবে। তা আপনার তো অক্ষণে মাত্র চলে শ্রাবণ, ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক কার্তিক পর্যন্ত না,
0: কার্তিক পর্যন্ত খাওন ঠিক মতন দিয়া রাখতে পারলে কার্তিক পর্যন্ত চলবো,
1: চলতেই থাকবে। তো এই তিন মাসের মধ্যে আরো দুইবার খাওন দিবা
0: লাগবো।
1: আচ্ছা, এই খাওনটা আপনি কেটা কেটা দিবা?
0: এটা তো এই ডিএপি দুমু, গোবর সার দুমু, মানে কোনটা মিক্সার করিয়া দিয়া বা এসপিও দুমু, দিয়া সবটা মিক্সার করিয়া পটাশও লাগবো লোকে, সবটা একখানো মিক্সার করিয়া একর দিন রাখি দিলাম। হ্যাঁ, এক রাখার পরে গিয়া দিয়া ওই আবার ওই কইলাম যে মাটি একটু খুদিয়া খুদিয়া মানে দুইটা গাছের মধ্যে খুদিয়া খুদিয়া দিয়া দিয়া আবার ঘুরিয়া রাখি দিলাম।
1: আচ্ছা, তো এটা গেল আপনার এই মরিচের ক্ষেত্রে। আচ্ছা, এই মরিচটা যখন আপনার বাজারজাত আরম্ভ হয়, আপনার সপ্তাহে পারেন নি না মাসে বা পনেরো দিনে?
0: না, এটা সপ্তাহে পারেন যায়,
1: সপ্তাহে সপ্তাহে আপনি কিরকম পরিমাণ তুলবা?
0: সপ্তাহ বলতে এমনি তো ধরুন এক পাওয়া জায়গা মরিচ ক্ষেত করলে একদিনে মানে সারা পালন যায় না।
1: না,
0: হ্যাঁ, তো আমরা ধরো সপ্তাহের মধ্যে তিন দিন চার দিনই ফাড়া পড়ে, আজকে ফাইলাম অল্প, কালকে আরো দুই দিন পরে ফাইলাম আরো অল্প, একলগে তো সারাটা পালন যেত না, তোরা তোরা তোরা তোরা করিয়া মানে মোটামুটি আমরা সপ্তাহে চার দিন পালন যায়।
1: চার দিনে মোট পরিমাণ কতটুকু আপনার নেন যে বাজারে?
0: তো ধরুন যদি এক একদিনে দশ পনেরো কেজি ষোলো কেজি এরকম করি পাড়িয়া নেই,
1: দশ থেকে পনেরো কেজি। এই দশ পনেরো কেজি যে নেন এটা তো আপনারা পাইকারি দরে,
0: পাইকারি দরে,
1: পাইকারি দরে সারতে লাগে, তখন কিরকম দর আপনারা পাইতে পারেন?
0: অখন বর্তমানে একশো বিশ টাকা রেট আছে পাইকারি,
1: পাইকারি
0: পাইকারি
1: তখন তো ভালো রেট আছে,
0: তখন রেট ভালো আছে।
1: আচ্ছা,
0: আর কয়েকদিন আগে প্রথম যখন আমার মরিচ ধরা হয়েছে কয়েকদিন আগে বিক্রি করছি তখন পঞ্চাশ ষাট টাকা কিলো আছে পাইকারি।
1: আচ্ছা, তখন নামছিল
0: লাভটা ছিল, এখন বাড়ছে,
1: ওখানে আবার বাড়ছে। তো আপনার এটা শুনলাম আপনার মরিচটা কিন্তু মরিচের পাশাপাশি তো আপনার আরো, আমরা কৃষক ভাইরা তো যেকোনো একটা ফসল করে না,

0: বেশ কয়েকটা করে। আপনি তো নিশ্চয়ই আরেকটা ফসল করছেন মরিচের পাশাপাশি, আপনি কি তা করছেন?
1: মরিচের পাশাপাশি তো মুখি লাগাইছি, মুখি আছে।
0: আচ্ছা,
1: আর অকন রামাইস লাগাইছি।
0: আচ্ছা,
1: বেগুন আছিল, বেগুনটা আমার ওই কিছুদিন ধরছে, ওখান মানে যে কোনো কারণে যে গাছটা নষ্ট হয়ে গেছে।
0: আর যেটা আপনি যেটা কইছিল পানি লাউ লাগাই,
1: পানি লাউটা অকন লাগাইনি।
0: আচ্ছা, পানি লাউ লাগাইবা ওই পানি লাউ যে

0: কোনো কারণে যে গাছটা নষ্ট হয়ে গেছে।
1: আর যেটা আপনি যেটা কইছিল পানি লাউ লাগাই,
0: পানি লাউটা কখন লাগাই?
1: আচ্ছা, পানি লাউ লাগাই বা ওই পানি লাউ যে আমরা লাগাই, পানি লাউ লাগাইতে গেলে তো একটা ধরুন এটা কিরকম ভাবে পানি লাউটার জমিটা তৈরি করুন, এটা যদি একটু হয়।
0: তো আগে বীজটা মানে একটা পলিথিনের প্যাকেটের মধ্যে আমার যতটা বিস্তার যতটা যার লাগবো অতটা আমি পলিথিন প্যাকেটের মধ্যে আর এই বীজ লাগাইয়া সারা করে নিলাম।
1: আচ্ছা, এই যে পলিথিনের ব্যাগে যে আপনার সারা করবা, এটার মধ্যে মাটি দিবা?
0: মাটি দিয়া
1: আর আর কিটা দিবা? সার দিবা?
0: না, এটাতে আর সার দিতাম না। যখন জায়গাত বিশ্রাতে যখন জায়গাত নিয়ে লাগাই জার জার করিয়া ওই তখন কে কেন গর্তর মধ্যে এই সার গুফর এগুলা দিয়া এই সারাটা দিয়ে লাগাই।
1: আর এমনিতে পলিথিনের মধ্যে
0: এমনি শুধু মাটি দিয়া,
1: মাটি দিয়া আপনার বিষ্টার এই যে বিষ্টা ফুটবা, বিষ্টা ফুটনের সময় এটার কি তা ইয়ে করবা নি, শোধন করবা?
0: না, এটা কোনো শোধন করি না,
1: এটা আপনার ঘরের বীজ?
0: ঘরের বীজ।
1: আচ্ছা, ঘরে যদি আমরা বীজ রাখি আমরা কিরকম ভাবে রাখতাম পারি?
0: ঘরে তো বীজটা মানে লইয়া দিয়া ভালো করে শুকাইয়া দিয়ে ভালো করে শুকাইয়া যেগুলো একটা খাঁচের বোতল বুদ্ধি আমরা ডুবিয়ে রাখি দিই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখন গিয়ারি আর ইয়ার বীজটা নষ্ট হয় না। আর বার ওই যখন আমরা লাগানোর সময় এলে তখন তো ওই বীজটা লাগাই দিই।
1: আচ্ছা, এটা রোদ টোদ দেওয়ার দরকার হয়?
0: ওই তো প্রথম প্রথম মানে শুকাই রোদ দিয়ারি ভালো করে শুকাই দিন লাগে।
1: মাটির পলিথিনের ভিতরে বীজটা
0: দিলাইবা আর ওই বীজটা লাগাই।
1: মোটামুটি লাগানোর কতদিনের মধ্যে আপনার অঙ্কুর দিলাইব?
0: না, বেশি দিন লাগে না, ধরো সাতটা দিনের ভিতরে দিলাইব।
1: তো এটার কি তা লাউটার কি তা আপনার একটা যেমন মরিচ উরিচের ক্ষেত্রে যেমন আমরা কই যে 20 দিনের সারা বা কপির ক্ষেত্রে 15 দিনের সারা, মরিচের ক্ষেত্রে কি তা এরকম কোনো নিয়ম আছে?
0: লাউর ক্ষেত্রে না, লাউর ক্ষেত্রে মানে একটা নিয়ম না, এটা 20 দিনেরও লাগাইতে পারবা, এক মাসের সারা হইলেও মানে লাগাইতে পারবা, এলে কোনো অসুবিধা না।
1: আচ্ছা, তা আপনি মোটামুটি কত দিনের চারাটারে লাগাইবা? ফাল্গুন পর্যন্ত
0: চলবো, মানে এটা মধ্যে কাউন দেওয়া লাগবো।
1: না, এইবার হলো আপনার জমি তৈরি, জমিতে কতটা গর্ত করবা, গর্ত গুলারে কিরকম ভাবে আপনি ঠিকঠাক করবা?
0: জমিতে গর্ত ধরো আমরা ধরো সাত আট দূর দূর গর্ত করবো, গর্ত করিয়া দিয়া দিয়া এটার মধ্যে কিছু গোবর সার গিয়ারিয়া দিয়ারিয়া মাটির লোক মিস্কার করিয়া এই চারাটা নিয়ে দিয়ে লাগাইব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এরপরে তো উপরে বাঁশ দিয়ে চার বান্ধিয়া দিব। এই চারাটা উঠার লাগিয়ে মানে একটা বাঁশ গাড়িয়া দিব, এই বাঁশে দিয়া দিয়া উঠে চারা চার উঠিয়ে দিব গিয়া দিয়া
1: চার দিবা। এটা পাতলা তো কিছু দিলে
0: চারাটা লাগানির প্রায় দেড় মাস
1: ফলন, ধরুন চারা হইলো ধরুন আরো 20-22 দিনে, তা আমরা পানি লাউ পাইলি ধরুন আড়াই থেকে তিন মাস,
0: আড়াই মাসের মধ্যে আরম্ভ হয়ে যাবে ফলনটা।
1: তো আর এটা চলবো আপনার কইছেন আপনি প্রায় ফাল্গুন পর্যন্ত,
0: মানে আপনি ঠিক মতন যদি খাওয়ন দিয়ে রাখতে পারেন ফাল্গুন পর্যন্ত চলবো।
1: আচ্ছা, আর মাঝখানে মাঝখানে খাওনের কথা আপনি বারবারই হইতেছেন, তো লাউ বিশ্রাতে আমরা খাওন কিটা দেবো?
0: খাওন ওই রকম জৈব সার দিন, রাসায়নিক সার দিন বা গোবর সার তো আছে, কইল দিব
1: আচ্ছা, আর এরপরে যার যদি উপরে যায় গিয়া সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হইব না? যারটা উপরে গেলে গিয়া যখন উফরে জায়গা তখন যদি ঘাস হয় আর কি।

0: Αν φρέει και αρία, τζογόνου φρέει και αρία, πατάμε και αρία, γιουίτσι μου γιουίτσι. Α, ημνού γιουίτσι και αρία. Σαν αφορή για το. Σαν αφορή για λέγει αρία, κάστα εγώ ένα.
1: Το έχω να μπάσαι το βαρτόρ χαρό. Μόνο σαν φορτζόν το τζαβάταει έτου τζότνο χωρά λάγει. Αν να ηλιαρ απνάρ ήτατε βίσες κουνού τζότνο έτορ χαρό ένα. Άτσα. Το είχε τρέτο αρέκτο σουβίδα δέκλαμ. আপনার তো পানি লাউ প্রায় প্রতি সিজনেই আপনি করেন, প্রতি বছরের একই সিজনে। সেই ক্ষেত্রে আপনার যখন ফলন দুইটা যখন কাটা শুরু হয়, তখন আপনি কিরকম পরিমাণ কাটতে পারুন, মানে এটা কতটা ফলনটা কিরকম ভাবে আয় বা এটা রূপপোকা কি তাই
0: মানে রূপপোকা তাকে ঔষধ ব্যবহার করা লাগে।
1: ফলন
0: লগে লগে মানে ঔষধ ব্যবহার করা লাগবে
1: যখন টিকা দেখলা যে ফলন আই গেছে তখন থেকে শুরু হয়ে গেলে ঔষধ দেওয়া। তো তখন কি কি ওষুধটা দিন?
0: এই ঔষধ তো তখন দেই গিয়া দিয়া দিয়া তোমার এই রগর দেই অন্যতা আরো আছে নাম আমার খেয়াল থাকে না।
1: আচ্ছা, এই ওষুধটা দেওয়ার নিয়ম কি তা সকাল না বিকাল?
0: সকাল বা বিকালে
1: যে কোনো একটা টাইমে
0: রুদ্র সময় না ওষুধটা দেওয়ার, হয়তো সকালে দিব আর নাইলে বিকাল দিকে দিব,
1: দুইটার মধ্যে একটা টাইম এটা ব্যবহার করবে। তো এমনিতে তো এছাড়া তো আর এটার মধ্যে কোনো রকমের ইয়ে নাই, রূপপোকার আক্রমণ নাই
0: না, অন্য আর কোনো আক্রমণ নাই।
1: মানে এই লাউ এর মধ্যে তো আর বিশেষ একটা বলা পোকাটাই যেটা দেখা যায়
0: বেশিরভাগ।
1: আর আপনার যখন চারার থেকে যখন বড় হইতে থাকে তখন নিড়ানি দেওয়াটা হইলো খুব জরুরি।
0: আচ্ছা,
1: তো আপনার সঙ্গে কথা,
0: ধন্যবাদ।
2: আগামী 20 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত বিক্ষিপ্তভাবে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 96 এবং 58% থাকতে পারে। পাতা বা গাছ হলুদ ওই গেলে পরে ধানের, আপনারা অনেকেই এটা সাধারণ লক্ষণ মনে করেন, অনেক কারণে কিন্তু ধানের পাতা হলুদ ওই যাওয়ার সম্ভাবনা। তার মধ্যে যেমন নাইট্রোজেন সারের অভাব, তেমনি আবার বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড়ের যেমন টুংরো ভাইরাস, হলুদ মাজরা পোকা, ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ইত্যাদির আক্রমণের ফলেও পাতা হলুদ বর্ণের হইতে পারে। এর লাগিয়া সঠিক রোগ নিরাময়ের জন্য সঠিক কারণ জানা একান্ত প্রয়োজন। সাধারণত নাইট্রোজেন সারের অভাব দেখা দিলে তা সমস্ত মাঠে একসাথে কম বেশি দেখা দিব। অপরদিকে পোকামাকড়ের আক্রমণ হইলে পরে ধানের পাতা হলুদ হয়ে গেলে তা আক্রান্ত গাছ অবধি সীমাবদ্ধ থাকব। গবাদি প্রাণীর টিকাকরণ করাইতে লাগব, পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা করিয়া দিতে হইব, মাছি মশার আক্রমণ রোধে ঘরে বিভিন্ন রকমের জীবাণুনাশক স্প্রে করতে লাগব, প্রাণীর মল বা প্রস্রাব নিয়মিত ভালো করিয়া পরিষ্কার করিয়া দিতে হইব। 15-20 দিন বয়সের চারা মূল জমিতে লাগানের লাগিয়া বাছাইয়া নেন, জমির মাটি খানিকটা উঁচু করিয়া 25x25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখিয়া চারা মূল জমিতে লাগাইবা। চারা লাগানির একদিন আগে জমিতে কানি পিছু 20 কেজি ইউরিয়া, 20 কেজি সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ মাটিতে প্রয়োগ করা যাইতে পারে। জমিতে 5 সেন্টিমিটার জল ধরিয়া রাখুন। যে সমস্ত জমিতে অল্প বৃষ্টিতে জল দাঁড়ায় এই জায়গাত খানিকটা বেশি বয়সের অর্থাৎ 20-25 দিনের চারা লাগাইন। এক জায়গা 2-3টা চারা আপনারা লাগাইতে পারেন।

মাটিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগাছা দ্রুত বাড়তে পারে, তা ফলনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আগাছা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ফসল এখন পরিপক্কতার পথে, আর্দ্র আবহাওয়ার কারণে খোলা পচা রোগের আক্রমণ হইতে পারে। এই ফসলের এই পর্যায়ে রোগ দমনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন রোগ ফুটার মোচা পর্যন্ত না পৌঁছাইতে পারে। ফলনের এই শেষ পর্যায়ে যান্ত্রিক দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি হইল লিফ স্ট্রিপিং বা পাতা ছাঁটাই প্রক্রিয়া। গাছের গোড়ার দিকে তাকিয়া উপরের দিকে তিন চারটা এবং নিচের পাতা সেগুলি খোল সাবধানে ছাড়াইয়া কাটাইয়া সরাইয়া ফেলাই দিতে হইব। এর ফলে ছত্রাক ভুট্টার মোচা পর্যন্ত পৌঁছাইতে পারত না। গাছের পাতা স্তরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা কমিয়া গিয়া রোগটি পুনরায় ছড়াইয়া পড়া সক্রিয় উৎসটা বন্ধই যাব। ছাঁটাই করা পাতাগুলি ক্ষেত থেকে বাইরে নিয়ে আইয়া পুড়িয়া ফেলাইতে হইব অথবা মাটির গর্তে পুঁতিয়া ফেলা দরকার। শীতকালীন সবজি চাষ যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি মৌসুমের শেষ ভাগে অপ্রত্যাশিত বৃষ্টিপাতের সময় যাতে জল জমিয়া না থাকে এবং সুষ্ঠু নিষ্কাশনী ব্যবস্থা বজায় থাকে, এদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এই জন্য বীজতলার মাটি থাকিয়া অন্তত 15 সেন্টিমিটার উঁচু তৈরি করিয়া নিতে হইব। আর্দ্র আবহাওয়ায় চারাপচা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এর লাগিয়া বপনের আগে বীজ শোধন করিয়া নিতে হইব। দুপুরের তীব্র রোদ এবং আকস্মিক বৃষ্টি কচি চারাগুলোর তাকিয়া আমরা যাতে বৃষ্টির থেকে যাতে কচি চারারে রক্ষা করতাম পারি, এই দিকে আমরার দৃষ্টি দেওয়া প্রয়োজন। নার্সারির বেডগুলোর উপরে অস্থায়ী জাল বা অ্যাগ্রোশেড তৈরি করিয়া দিতে হইব। অপেক্ষাকৃত বড় মাছ তুলিয়া পুকুরে মাছের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হইব। আমরা যারা মাছ চাষ করিয়া মাছ তুলিয়া নেওয়ার পর সমপরিমাণ চারাপোনা পুকুরে আমরা ছাড়ছি, বা যদি ছাড়িয়া না থাকি তাইলে আপনারা কিন্তু ভুল করছেন। অবশ্যই একটু বড়ই গেলে গিয়া ফোনা আপনারা জালটা নিয়ে দেখবা পুকুরের পরিস্থিতি। পুকুরের আলাদা খাদ্যের পরিমাণ মাছের ওজনের 2-3% পর্যন্ত নিয়ন্ত্রণ রাখুন। মাছের শরীরে এক ধরনের উকুনের আক্রমণ হইতে পারে, নিয়ন্ত্রণে কানিপেছু মেলাথিয়ন 400 মিলিলিটার বা মিথাইল প্যারাথিয়ন 200 মিলিলিটার প্রয়োগ করা যাইতে পারে। চাষবাসের ক্ষেত্রে এগুলি আমরা আর বিশেষ করিয়া লক্ষ্য রাখতে হইব এবং এই লক্ষ্য রাখার কারণেই আমরা লাভের মুখ দেখব। আশা করি আপনারা সবাই কৃষিক্ষেত্রে যারা রবি মরশুমে চাষবাস করবা জমি তৈয়ারি করিয়া নিছেন, আউশ ধানও সংগ্রহ করিয়া নিছেন, ঠাটাফুড়া রৈদ্যের সুতরাং ভালো করিয়া এই ধান শুকাইয়া কিন্তু আপনারা সংগ্রহ করবা। একটা সময় আগে সিদ্ধ করা হইত, বর্তমানে জ্বালানি সংকটের কারণে বা লাকড়ি টাকড়ি মানে কম পাওয়ার কারণে আমরা কিন্তু এখন আর সিদ্ধ চাল অনেকটাই পাই না, কিন্তু এই চাল যদি আমরা সিদ্ধ দিতাম পারি তাইলে কিন্তু অনেক বেশি মূল্যে আমরা বিক্রি করতাম পারব। কারণ বাজারে কিন্তু বর্তমানে আতপ চালের লগে লগে সিদ্ধ চালের চাহিদা কিন্তু বাড়ে। দোকানে বাইরের রাজ্য থেকে যে সমস্ত চাল আয় তার অধিকাংশই কিন্তু সিদ্ধ, এবং সিদ্ধ চাল খাওয়ার দিকে মানুষ ধীরে ধীরে অগ্রসর হইরা। লগে আরেকটা জিনিস আছে, লাল চালের ভাত খাওয়ার দিকে কিন্তু মানুষ অগ্রসর হইরা। যদি কারোর ঢেঁকি থাকিয়া থাকে, অনেকের বাড়িতেই আছে, আপনারা ঢেঁকি চাটা চাল বাজারজাত করিয়াও কিন্তু লাভ ঘরে নিতে পারবা।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমরা কিষাণবাণী অনুষ্ঠানে প্রতিদিনই কিছু আলোচনার বিষয় রাখি, আজকেও তার ব্যতিক্রম নয়। শুরুতেই যে আলোচনা থাকছে আজকে, তার বিষয় হচ্ছে আমাদের এই রাজ্যে বেবিকর্ন চাষ প্রসঙ্গে। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য। নমস্কার স্যার।
2: নমস্কার,
1: স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। বেবিকর্ন চাষ আমাদের এই রাজ্যের প্রেক্ষাপটে কতটা লাভজনক বলে আপনি মনে করছেন?
2: হ্যাঁ, দেখুন, বেবিকর্ন যেটা হচ্ছে কর্ন, যেটাকে আমরা সাধারণত মানে আমাদের যে কথ্য ভাষায় বলে থাকি ভুট্টা, সেই ভুট্টা চাষটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আদিকাল থেকেই আসছে। সেটা উপজাতি এলাকায় হরুক আর বাঙালি অধ্যুষিত এলাকাতেই ভুট্টা চাষের কিন্তু একটা অবস্থান রয়েই গেছে। বিশেষ করে জুম চাষের মধ্যে কিন্তু ভুট্টা একটা মুখ্যম একটা আমাদের চাষবাসের পদ্ধতির মধ্যে একটা পড়ে। তো এটার চাষ যেটা আমাদের হচ্ছে কি, যেটা আমরা করতাম সেটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট বা সেটাকে কিন্তু আমরা পাড়ার পর সেটাকে আমরা হয় পুড়িয়ে নয়তো সেদ্ধ করে আমাদের চালের একটা পরিবর্তন হিসেবে আমরা সেই ভুট্টাটাকে খেতাম, মানে শর্করা জাতীয় খাদ্য,
1: সেটা ছাতু বানিয়ে
2: খাওয়াটা, এবং পুষ্টিগতভাবে এনার্জিগতভাবে অনেকটাই, এবং উঁচু জায়গাতে খুব ভালো পরিমাণ। এই যে বাট এখনকার দিনের যে খাদ্যাভাসের সাথে যদি জড়িত করি আমরা, তাহলে হচ্ছে কি যে বেবি কর্ন মানে কি, কর্নটা যেটা থাকছে সেটা কিন্তু অল্প বয়স অবস্থায় আমরা পেরে নেওয়া।
1: আচ্ছা, এই ভুট্টা আর বেবি কর্নের মধ্যে কোনো পার্থক্য আছে?
2: জাতের মধ্যে একটু তারতম্য আছে, কিন্তু বাদ বাকি কিন্তু সেটা কিন্তু হয়তোবা যদি আমরা কিছু কিছু জাতকে যদি আমরা একটু আগেই পেরে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু আর আপনার মানে বেবি কর্নের মতনই কিন্তু সেটা লাগবে। হচ্ছে কি, বেবিকর্নের বেলা কি হচ্ছে কি, আমরা সাধারণত কি হয়, এটাকে আমরা পরাগ সংযোগ করতে দেই না।
1: আচ্ছা,
2: পরাগ সংযোগ যদি আমরা করতে না দেওয়া হয়, তখন কি তার মধ্যে একটু সফটনেসটা বেশি থাকবে, এবং তা সেটা আমাদের সবজি হিসাবে বা কাঁচা হিসেবে বেশিরভাগ খাওয়া হয়। এবং আমাদের এখন খাদ্যাভাসের জন্য চাইনিজ ফুডই ধরুন বা কন্টিনেন্টাল ফুডই ধরুন, সেইগুলোর ক্ষেত্রে এই বেবিকর্নটা একটা কিন্তু মুখ্যম উপাদান।
1: বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের স্যুপের মধ্যে
2: খাওয়া হয় বেবিকর্ন, ক্রিসপি বেবিকর্ন খাওয়া হয়। তো সেটার কিন্তু চাষবাসের ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। তাছাড়া কিন্তু ভুট্টা গাছ তৈরি করার জন্য যেভাবে মাটি তৈরি করা হয়, যতটুকু দূরত্ব লাগানো হয়, কি জলবায়ু দরকার হয়, সেটা কিন্তু অনেকটাই আমরা সেই আগের মতনই ভুট্টো চাষের জন্য যা যা প্রয়োজন ছিল। এখন দেখা গেছে কি যে আমাদের যেহেতু এটা বেবি কর্ন, মানে দেখুন কর্নটাকে আমরা কী করি, যেটা আমরা ভুট্টা বের হয় সেটাকে আমরা কর্ন বলি, সেটা হচ্ছে কি বেবি কর্ন। এবং বেবি কর্ন যেমন সুইট কর্ন আছে, ড্যান্ড কর্ন আছে, সেটা একটা রকম ভেদ আমাদের ভুট্টার মধ্যে আর কি। তো সেই বেবি কর্নটা কি হয়, লাগানোর আমরা কিন্তু বেশি সময় ধরে রাখানো মানে রাখা যায় না জমিতে। আমরা সাধারণত ভুট্টা চাষের জন্য 90 থেকে 100 দিনের সময় নেয়, কিন্তু সেটা কিন্তু 60 ডেজের মধ্যে কিন্তু আমাদের উঠে যায়। লাগানোর ঠিক 1 মাস পরে থেকে কিন্তু আমরা ভুট্টা বেরোনো শুরু হয়ে যায়। কিন্তু ভুট্টা বেরোনোর সঙ্গে সঙ্গে ভুট্টা দেখবেন পুরুষ ফুল এবং মহিলা ফুল,

0: পুরুষফুল হচ্ছে কি আপনার উপরে যেটা থাকবে টেসেল বলি ওটাকে, নিচেরটা হচ্ছে কি মহিলা ফুল, যেটা ফল হিসেবে যেটা আমরা তুলি। তো পুরুষ ফুলটাকে আমরা যখনই বের হয় তখনই সেটা কিন্তু আমরা কেটে দিই, তাহলে কি আমরা পরাগ সংযোগের কোনো সুযোগ রাখি না। পরাগ সংযোগ রাখলে এটা শক্ত হয়ে যাবে এবং সেটা পরবর্তীকালে আমাদের কিন্তু বেবিকর্ন হিসেবে বা সফটনেস, যেটা বেবিকর্নটার কারণটা হচ্ছে সফটনেসের জন্য তরকারি দিয়ে আরাম করে সিদ্ধ করে বা কাঁচা হিসেবে খাওয়ার জন্য কিন্তু এটাকে তৈরি করা হয়। সেদিক থেকে তাকিয়ে যদি ধরি কি আমরা কি হয় ঠিক ওটার এক সপ্তাহ আগে কিন্তু আমরা ওটা পেরে দিই, মানে ওটাকে কেটে দিই ইয়েটাকে আপনার ওই পুরুষ ফুলটাকে। পুরুষ ফুলটা কাটার পরে কি হয় তার মধ্যে পরাগ সংযোগের কোনো সুযোগ থাকছে না এবং মহিলা ফুলটা বেরোনোর সঙ্গে সঙ্গে 8 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমরা সেগুলো তুলে দিই।
1: আচ্ছা, এটা চাষাবাদের পদ্ধতিটা ঠিক কি?
0: দেখুন আমাদের সাধারণত কি জমিতে দেখা যাচ্ছে কি যে ভুট্টা বা কর্নের জন্য আমরা একটু বেশি পরিমাণে খাদ্যার দরকার এবং আমাদের জমিতে বিশেষ করে যেটা দরকার হচ্ছে কি আমরা অর্গানিক ম্যাটার, সেটা হচ্ছে গোবর। আপনি গোবর যত ভালো চাষ মানে দেবেন তত এটা সফটনেস বাড়ে এবং তত বেশি খাদ্য কিন্তু সে গাছ নিতে পারে। তো এবং ওটাকে হেভি ফিডার হিসেবে ধরি এবং এজন্য আমরা সবসময় যে এটাকে একটা সবজি, ধরুন নর্মালি আমরা যদি ধান চাষ করি যে পরিমাণে খাদ্য দিই তার থেকে কিন্তু সবজি চাষে বেশি পরিমাণে দিই, তো এটাকে আমরা কিন্তু সবজি হিসেবে ধরি বেবিকর্নটাকে। তো সবজি হিসেবে ধরলে কি তার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো বলিষ্ঠ হয়ে যায়, এজন্য আমাদের বেশি পরিমাণে আমাদের জায়গায় 10 থেকে 15 টন যদি থাকে পার হেক্টরে সেখানে 20 থেকে 25 টন আমরা গোবর দিয়ে থাকি সেটা চাষবাসের জন্য। তো এতে কি হচ্ছে আমাদের যে সবজির যে দরকার যে এটা পুষ্টিটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং বেবিকর্নটাকে আমরা তখন কি করি খুব অল্প অবস্থায় কিন্তু কেটে নিই, তখন থেকে সেটার ওজন আপনি ধরুন 10-20 গ্রামস বা 30 গ্রামসের মতন হয়ে থাকে। তো সেটাই কিন্তু আমাদের পরবর্তীকালে সেটার খোসা সহকারে, একটা হচ্ছে খোসা সহকারে ওজন আর একটা খোসা ছাড়া ওজন। খোসা ছাড়া খোসা সহ ওজন হলে 100 গ্রামের মতন হয়ে যায়, 10টা দিয়ে আপনার 12টা দিয়ে 1 কেজির মতন হয়ে যায়, আর খোসা ছাড়া হলে সেটা কিন্তু আপনার ওই ধরুন 60-80 গ্রামের মতন হয়, সেটা কিন্তু আমরা বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য আমরা সেটাকে ব্যবহার করি। এই পদ্ধতির জন্য যেটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখার বিষয় হচ্ছে কি পুরুষ ফুলটাকে ফেলে দেওয়া এবং সঠিক সময়ে এই বেবিকর্নটাকে আপনার পেরে নেওয়া এবং খুব অল্প সময়ের জন্য সেটা কিন্তু সতেজ অবস্থায় বা বেবিকর্ণ অবস্থায় থাকে, এরপর হলে কিন্তু এর মধ্যে আপনার একটু শক্তভাব চলে আসবে, একটু রাফ এজেস চলে আসবে, শর্করা একটু বেড়ে যাবে, তখন সেটা কিন্তু খাওয়ার জন্য আবার ওই টেন্ডারনেস বা সফটনেস বা যেটা নরম যেটা আমরা চাই সেটা কিন্তু ওটার মধ্যে থাকে না।
1: এটা মোট কতদিনের ফসল?
0: এটা 60 দিনের থেকে 70 দিনের মধ্যে সেটা ফসলটা তুলে নেওয়া হয়। একটি গাছ থেকে আমরা সাধারণত 4 থেকে 5টা পাই বেবিকর্ন, মানে ওই পুরুষ ফুলটা ফলার পরের জন্য, এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেটা কিন্তু
1: প্রতিনিয়ত তার মধ্যে নজর রেখে
0: রাখতে হবে। এটাই হচ্ছে এই মানে বেবিকর্নের চাষের যেটা সবচেয়ে বেশি কৃষক ভাই বন্ধুরা যারা লক্ষ্য রাখার বিষয় যে জাতটা যদি আপনি সঠিকভাবে আনেন এবং জাতটা তো যদি সেটা লাগানো হয় এবং সঠিক সময়ে ওই যে ফুলটাকে ফেলে দেওয়া প্লাস সঠিক সময়ে এটাকে পাড়া। সমস্যা কি হয় এটা যদি আপনার একটা সপ্তাহ যদি বড় হয়, যেমন সবজি দিই আপনি দেখুন লাউ যদি সঠিক সময় না পারেন 1 সপ্তাহ পরে সেটা বুড়ো হয়ে যায়, সেই রকমভাবে এই বেবিকর্নটা কিন্তু সেম, আপনার যদি 1 সপ্তাহের মধ্যে মানে সঠিক সময়ে 2-3 দিনের গ্যাপে যদি না পারেন তাহলে সেটা কিন্তু বুড়ো হয়ে যাবে, সেটার মধ্যে আর ওই টেন্ডারনেসটা থাকবে না।
1: আমাদের এই রাজ্যের প্রেক্ষাপটে যদি বলেন তাহলে এই চাষটা কতটা লাভজনক হতে পারে?
0: খুবই লাভজনক এবং এক জায়গা থেকে অনেক বেশি আয় পাওয়া যায়, কিন্তু আমি বলবো কি কৃষক ভাইকে যেহেতু আমাদের উৎপাদন এবং চাহিদা এখন কি উৎপাদনটা কিন্তু অনেক ভালো করতে পারে যেহেতু অলরেডি আমাদের এখানে ভুট্টা চাষ করে অভ্যাস আছে, কিন্তু চাহিদার দিকে আমার সেটাকে খাপ খাওয়াতে হবে এবং উৎপাদন খরচটা কিন্তু আমাদের কমাতে হবে। দেখা যাচ্ছে কি আমাদের এখানে একসময় অধিক পরিমাণের কিন্তু প্রয়োজন হয় না, কন্টিনিউয়াস মানে প্রত্যেক সময় দরকার কিন্তু অল্প অল্প করে। আমাদের যেহেতু রাজ্যের যে অবস্থান বা আগরতলা শহরে বিশেষ করে বেবিকর্নটাকে খাওয়া হয় বিভিন্ন কন্টিনেন্টাল ফুড হিসাবে ধরুন বা রেস্টুরেন্টের মধ্যে ধরুন, তখন কী হচ্ছে আমি কৃষক বলেন যে ধরুন আপনি 1 কানি 2 কানি একসাথে করে নেবেন, সেটা দিয়ে কিন্তু আমরা কৃষক ভাইকে আমি সেটাকে আমি সাজেস্ট করবো না বা সেটা আমি বলবো না ওদেরকে করার জন্য, ওদেরকে বলবো যে আপনি 2 ঘন্টা জায়গা করে 2-3 মাস পরপর করুন। এবং বেবিকর্ন দেখা যাচ্ছে কি খুব ঠান্ডা ছাড়া বছরের প্রত্যেক সময়ই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে হয়ে যেতে পারে।
1: আচ্ছা, যে বাজারজাতকরণের একটা ব্যাপার রয়েছে, এই বাজারের চাহিদা কেমন রয়েছে হোটেল রেস্টুরেন্ট ছাড়া?
0: হোটেল রেস্টুরেন্ট ছাড়া দেখুন এখনও

0: আমাদের খাদ্যাভ্যাসের সাথে কিন্তু সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়নি।
1: আচ্ছা
0: কয়েকটা ঘরের মধ্যে, কয়েকটা বাড়ির মধ্যে আগরতলাতে হয়তো বা শহরের অঞ্চলে সেই বেবিকনটাকে খাওয়া হয় কাঁচা হিসেবে বা স্যালাড হিসেবে বা ওটাকে ভেজে খাওয়া হয়, কিন্তু আসল কিন্তু আমাদের যে চাহিদা সেটা কিন্তু রেস্টুরেন্টেই রয়ে গেছে।
1: তাহলে যারাই উৎপাদন করছেন সরাসরি সাপ্লাই করে দিচ্ছেন,
0: সাপ্লাই করে দিতে পারেন, বা আমাদের এখানে কতগুলো এখন মাল্টি স্টোরেজ, যেটা মানে হোম স্টোরিং বা ফ্যামিলি স্টোর হিসেবে প্রচলিত হয়েছে, সেইগুলো জায়গাতে কিন্তু বেবিকন প্যাকেট করে খুব সুন্দরভাবে বাজারজাত করানো হচ্ছে।
1: আচ্ছা,
0: আর বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে বেবিকনটার সাথে
1: মানে কোনো কৃষক ভাই যদি চাষ করে থাকেন, তাহলে যে সমস্ত শপিং মলগুলো রয়েছে ওইগুলোর সঙ্গে যদি অগ্রিম যোগাযোগ করে নেন, হ্যাঁ, এবং তাদের থেকে অর্ডারটা নিয়ে নেন, তাহলে তার যে লাভটা সেটা একটু বেশি আসবে,
0: অনেক বেশি,
1: এবং বিক্রি করতে সুবিধা হবে,
0: সুবিধা হবে।
1: কারণ বাজারে খুব একটা এই যে বেবিকর্ন পাওয়া যায় এমনটা কিন্তু
0: না, দেখা যায় প্রচলিত নয়, খাদ্যাভ্যাসের সাথে আমাদের প্রচলিত নয়, কিন্তু বেবিকর্নের কিন্তু একটা দিক আছে। কিন্তু আমাদের যে ধরুন এই আগে কি কয়েক বছর ধরে আমাদের এখানে বেবিকর্নটাকে চাষবাস হচ্ছে, তার আগে কিন্তু বেবিকর্ন কি খাওয়া হতো না, হতো, সেটা আসতো বহিরাজ্যের থেকে এবং কন্টিনিউয়াস, কিন্তু অল্প অল্প করে। আর এটাকে যদি আমরা সঠিক করে প্যাকেজিং করি, দেখুন দু ধরনের প্যাকেজিং হয়, একটা হচ্ছে সিঙ্ক র্যাপিং প্যাকেজিং, সেটাকে যদি আমরা সিঙ্ক র্যাপিং নর্মাল টেম্পারেচার, সেটা কিন্তু আমরা এক মাস রেখে দিতে পারি।
1: আচ্ছা,
0: আর একটা হচ্ছে ফ্রোজেন করে রাখা যায়, আর একটা হচ্ছে কি আমাদের যে আরেকটা নর্মাল প্যাকেটিং, সেটা মোটামুটি ধরুন 15 দিন পর্যন্ত আমাদের ঠান্ডা যায় যদি রাখি, সেটা কিন্তু রাখা যায়। তো এই দিক থেকে থাকি কৃষকদেরকে আমি বলবো যে ধাপে ধাপে চাষ করুন, এবং সেগুলো রাখার জন্য যে প্যাকেজিং যদি মেটেরিয়াল ভালো থাকে তাহলে কিন্তু আপনি অনেক দিন ধরে রাখতে পারবেন। তাছাড়া
1: যেহেতু আমাদের রাজ্যে বড় কোম্পানি নেই এগুলো কেনার জন্য, সেহেতু আমাদের নির্ভর করতে হচ্ছে হোটেল রেস্তোরাঁর উপর। হ্যাঁ, কারণ আমি দেখেছি যে বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি থেকে সেগুলো ফ্রোজেন আইটেম হিসেবে আসে, এবং এগুলো কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তার ভ্যালিডিটি
0: থাকে। তো এখন আমাদের ত্রিপুরা রাজ্যে একা দুক্কা যেগুলো আছে এখানে, সেইগুলো কিন্তু আমাদের কি মানে যতটুক প্রয়োজন আমাদের, মানে ওদের সাপ্লাই কিন্তু আমাদের অনেক বেশি ডিমান্ড থেকে। তো এই জন্য আমাদের কৃষক ভাই বন্ধুদেরকে এটাই মাথায় রাখতে হবে যেন আমরা যেন একসাথে অনেকগুলো ফসল তুলবো না, আমরা ধাপে ধাপে ফসলটা তুলবো। আমরা যদি প্রত্যেক 15 দিন বা 1 মাস পরপর যদি আমরা 15 দিন পরপর যদি ধাপে ধাপে লাগাই, তাহলে কি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে লাগাই, তাহলে যে পরিমাণের চাহিদাটা সেটা আমরা মেটাতে পারবো, এবং কন্টিনিউয়াস বছরে সবসময় আমরা চাষবাসটা করে যেতে পারবো। সেটা কিন্তু আমাদের একটা দিক চিন্তা করতে হবে বেবিকন চাষের ক্ষেত্রে। জলবায়ু, আবহাওয়া, মাটি বা আমাদের যে চাষবাস পদ্ধতির যে কৃষকদের যে জ্ঞানটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এটার জন্য আছে।
1: এর আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা বাজারে চাহিদার যে তৈরি সেটা করতে হবে, মানুষকে দেখাতে হবে,
0: অ্যাওয়ারনেস দরকার আছে, এবং সেটা পুষ্টিগতভাবে কিন্তু অনেকটাই উন্নত, ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে আমাদের কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে এটাতে আছে, যেটা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু একটা প্রয়োজনীয় আছে এটার, সেটাকে আমরা কাঁচাও খেতে পারি, স্যালাড হিসেবে খেতে পারি।
1: যেমন ধরুন এই যে বেগুনি রঙের আপনার ফুলকপিটা, প্রথম প্রথম কিন্তু মানুষ নিতে চাইতো না, ভাবতো হয়তো এটা আমাদের রং করে নিয়ে এসছে, কিংবা হলুদ যেটা রং করে নিয়ে এসছে, মানুষ নিতে চাইতো না। তারপর যখন আস্তে আস্তে জানলো যে না, এটা এইভাবেই
0: পুষ্টিগত
1: এবং এইভাবে এটা চাষ হচ্ছে বা এটার রংটা অরিজিনালিটি তখন কিন্তু মানুষ সেটাকে নিচ্ছে এবং চাহিদা ধীরে ধীরে বাড়ছে। তো বেবিকর্ন এর ক্ষেত্রেও ঠিক এরকমটাই, আমরা যদি বাজারে মানুষকে বোঝাতে পারি তাহলে এর চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে পরে যখন আমরা চাষাবাদ বেশি করে করতে পারবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের
0: দেখুন ওইটাই দেখতে তো ছোট, তো অনেকে বলে এটা পরিপক্ক নয়, কিন্তু এটা তো পরিপক্ক ছাড়াই, এই জন্য নামটাই তো এরকম পড়েছে যে আমরা কাঁচা অবস্থায় সেটাকে আমরা খাবো, এবং সেটা আমাদের বিভিন্ন স্যুপ বলুন বা চাইনিজ ফুডগুলোতে বেবিকর্নের একটা কিন্তু মুখ্য একটা ইনগ্রেডিয়েন্ট, ওদের একটা প্রধান বস্তু যেটাকে আমরা ব্যবহার করে থাকি খাদ্যের মধ্যে। তারপর যেটা আমরা বলছি যে বেবিকর্নের মধ্যে যেটাকে আমরা যদি খোসা ছাড়িয়ে নিই, তাহলে এটা কিন্তু একটু কম দিনের জন্য রাখা যাবে, যদি, এবং খোসা ছাড়ানোর পরই কিন্তু আমরা সেটাকে আবার ফ্রোজেন করতে পারি বা প্যাকেটিং করতে, ব্রাইন সলিউশন আমরা নিয়ে যেতে পারি, কিন্তু আমরা যদি সেটাকে কাঁচা অবস্থায় রেখে দিই আমরা কিন্তু, তাহলে কিন্তু ওই যে খোসা না ছাড়ানো অবস্থায় আর কি, তাহলে কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত নর্মাল টেম্পারেচারে রেখে রাখতে পারি, কিন্তু সেটা কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে হিপ করে না রাখি, মানে একটার উপর একটা না রাখি, সেই দিক দিয়ে কৃষক ভাই বন্ধুদেরকে আমরা বলবো। তাছাড়া এখন খুব সহজে অল্প করেছে কিছু সোলার ফ্রিজার

0: পাওয়া যাচ্ছে। তো আমাদের কৃষক ভাইরা খুব অল্প খরচে 30-40 হাজার টাকা খরচে কিন্তু সেই সোলার ফ্রিজারগুলো নিতে পারে এবং সূর্যালোকের নিয়ে ব্যবহার করে এগুলো নিতে পারে, এবং সেগুলো কিন্তু এই ফ্রিজারের মধ্যে এই বেবিকনগুলোকে রেখে ওরা কিন্তু পরবর্তীকালে যতটুকু চাহিদা অনুসারে সেটা কিন্তু বাজারে সেটা বাজারজাত করতে পারে।
1: আচ্ছা, এক্ষেত্রে কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার?
0: সরকারি অবশ্যই দেবে, এটা মানে এমন কিছু নয়, সরকারের কাছে বা কেসিসি লোনের মাধ্যমে তারা নিয়ে সেটা কিন্তু প্রতিস্থাপন করতে পারে।
1: আচ্ছা, আমাদের সময় অনেকটাই কমে এসছে, যেটা এবারে জানতে চাইবো আপনার কাছে যে বেবিকর্ন ধীরে ধীরে চাহিদা বাড়ছে, আধুনিকতার ছোঁয়া আমাদের রাজ্যেও লাগছে, সেক্ষেত্রে বড় বড় হোটেল রেস্তোরাঁ আসছে, হ্যাঁ, তো যখন তারা স্থানীয়ভাবে জিনিসটাকে পাবে তখন তারা নিশ্চয়ই ফ্রোজেন আইটেমটা ব্যবহার করতে চাইবে না, চাইবে ফ্রেশটা দিতে। তো এই ক্ষেত্রে কৃষক ভাইদের উদ্দেশ্যে সবশেষে আপনি কি বলতে চাইবেন?
0: কৃষক ভাইদের দিকে বলবো যে আপনারা ধাপে ধাপে করবেন, বাজারজাত বাজারের চাহিদা অনুসারে আপনি চাষবাসটা করবেন, তাছাড়া যেটা আপনার লক্ষ্য রাখবেন এটা কিন্তু অনেক বেশি হয়, প্রায় 200 টাকা করে কিলো হয়ে যায়। তো সেই দিক দিয়ে তাকিয়ে আপনারা ধাপে ধাপে করবেন, সময় উপযোগী হিসেবে করবেন এবং সংরক্ষণের ব্যবস্থাপনাটা নিয়ে আপনারা কিন্তু এই চাষবাসটাকে শুরু করবেন।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম বেবিকর্ন চাষ প্রসঙ্গে, আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ত্রিদীপ ভট্টাচার্য।

আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে রয়েছে আপনাদের জন্য কিছু তথ্য। PMKSY এর প্রধান লক্ষ্য হল কৃষকদের জন্য পর্যাপ্ত সেচের ব্যবস্থা করা, জল সংরক্ষণ বৃদ্ধি করা এবং কম জলের বেশি উৎপাদন নিশ্চিত করা। এর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকের আয় বৃদ্ধি করার চেষ্টা করা হয়। এর প্রধান উদ্দেশ্যগুলো হল প্রতিটি কৃষি জমিতে সেচের সুবিধা পৌঁছে দেয়া, বৃষ্টির জল সংরক্ষণ এবং জলধারা তৈরি করা, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ বৃদ্ধি করা, আধুনিক মাইক্রো ইরিগেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানো, জলের অপচয় কমিয়ে দক্ষ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো। প্রকল্পের মূল স্লোগান হল হর ক্ষেত কো পানি, অর্থাৎ প্রতি ক্ষেতে জল, মোর ড্রপ মানে প্রতি ফোঁটা জলে বেশি ফসল। PMKSY এর প্রধান উপাদান হল আমব্রেলা স্কিম, অর্থাৎ এর অধীনে একাধিক উপপ্রকল্প পরিচালিত হয়। প্রধান উপাদানগুলো হল বড় ও মাঝারি সেচ প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা, অসম্পূর্ণ খাল বাঁধ এবং সেচ অবকাঠামো নির্মাণে সহায়তা, কৃষি জমিতে জল পৌঁছানোর জন্য প্রধান সেচ ব্যবস্থার উন্নয়ন, হর ক্ষেত কো পানি। এই অংশের লক্ষ্য হল যেখানে এখনও সেচের ব্যবস্থা নেই সেখানে সেচ পৌঁছে দেয়া। এর অধীনে রয়েছে বৃষ্টিনির্ভর অঞ্চলে জল সংরক্ষণ, মাটি ক্ষয় রোধ, বৃক্ষরোপণ ও চারণভূমির উন্নয়ন, ক্ষুদ্র জলাধার, চেক ড্যাম, খাল, পুকুর ইত্যাদি নির্মাণ এবং পুনরুদ্ধার, মাইক্রো ইরিগেশন। এই উপাদানের মাধ্যমে ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার ঘটানো হয়। উদ্দেশ্য হচ্ছে কম জলে বেশি ফসল উৎপাদন, সার ও জলের সাশ্রয়, ফল সবজি বাগান এবং উচ্চ মূল্যের ফসলে আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। PMKSY এর মাধ্যমে কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হন। সেচের জন্য নির্ভরযোগ্য জলের উৎস তৈরি করা হয়, বৃষ্টির উপর নির্ভরতা কমানো হয়, খরার সময়ও চাষ করা সম্ভব হয়, একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো সম্ভব হয়, জলের সাশ্রয়ের ফলে সেচ ব্যয় কমে যায়, ফসলের উৎপাদন এবং গুণমান বৃদ্ধি পায়, কৃষকের আয় বাড়ানো সম্ভাবনা তৈরি হয়। ভর্তুকি বা সাবসিডি। মাইক্রো ইরিগেশন ব্যবস্থার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়ে কৃষকদের ভর্তুকি প্রদান করা হয়। ভর্তুকির পরিমাণ রাজ্যভেদে এবং ফসলের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সাধারণভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেয়ে থাকেন। কারা আবেদন করতে পারবেন? সাধারণভাবে সমস্ত ভারতীয় কৃষক আবেদন করতে পারবেন। এছাড়া কৃষি

0: জমির মালিক, ক্ষুদ্র, প্রান্তিক এবং অন্যান্য কৃষক যারা রয়েছেন, নির্ধারিত সেচ প্রকল্প এলাকার কৃষকরা পিএম কেএসওয়াই এর সুবিধা পেতে পারেন। আবেদনের পদ্ধতি হচ্ছে, রাজ্যভেদে আবেদন প্রক্রিয়া কিছুটা আলাদা হতে পারে। সাধারণত কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তরে আবেদন করতে পারেন, অনলাইন কৃষি পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারেন, প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন, মাঠ পরিদর্শনের পর অনুমোদন এবং ভর্তুকি প্রদান করা হয়। যে সমস্ত নথির প্রয়োজন, আধার কার্ড, ভোটার আইডি বা পরিচয়পত্র, জমির খতিয়ান বা পাট্টা, ব্যাংক পাসবুক, পাসপোর্ট আকৃতির ছবি, মোবাইল নম্বর, প্রয়োজন হলে কেসিসি বা অন্যান্য কৃষি সংক্রান্ত নথি প্রয়োজন হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ সুবিধে রয়েছে। পিএম কেএসওয়াই একটি কেন্দ্র সহায়তা প্রাপ্ত প্রকল্প। সাধারণত কেন্দ্র এবং রাজ্যের ব্যয় ভাগ 75:25, কিন্তু উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যগুলোর ক্ষেত্রে 90:10 অনুপাতে কেন্দ্র বেশি আর্থিক সহায়তা প্রদান করে। তাই ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা তুলনামূলকভাবে বেশি সরকারি সহায়তার সুযোগ পেয়ে থাকেন। পিএম কেএসওয়াই এর গুরুত্ব। ভারতের প্রায় অর্ধেকেরও বেশি কৃষি জমি দীর্ঘদিন বৃষ্টি নির্ভর ছিল, ফলে খরা, অনিয়মিত বর্ষা এবং জল সংকটের কারণে উৎপাদন কম হতো। পিএম কেএসওয়াই সেচ অবকাঠামোর উন্নয়ন, জল সংরক্ষণ এবং আধুনিক সেচ প্রযুক্তির প্রসারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক, টেকসই ও জল দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা সম্পর্কে কিছু তথ্য।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

আকাশবাণী কৈলাসহর। এখন পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এবং পরে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে ককবরক স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি সানজা জরানি কক ব্রক পান্ডা তিনি চা সালবা সং তাই কিসা জরানি আগুলন সং কক তুনি জাপা পান্ডা ফিয়কলাইনে ফিয়াবা আবন চাইসা আং কক চানা মুছুঙ্গ যত খাই দায় খাবি তাকু বুকুক নরক সে কক তুনি জাপা পান্ডাও গরং হরনা মুচুকে নরক কক দুক তৈ গরং হরে মানো সিনরনি কক দুক নাম্বার 0381232625 ও কক দুক নাম্বার বিসংতে নরক সঙ্গে গরং হরে মানো আহাই সঙ্গে সে কক তুনি জাপা পান্ডা ফিয়কানি ফাচিং থাংলায়ন
1: খাপাংনি তাকু বুকুক সং নরক যতনো কাহাম গুলুম নতমাই খানা হিনে খাখলাইও হাতি বাদশানি আগুলো নরংনি মুসকাঙ্গ চুমতিনি ফাই সক পাই ফিকা নরংনি সুইজাক ককতুন তাই নরংনি ককদুক ন মান্নানি বাগৈ ককদুকনি বিশিংতুই নরকনি লগে কক সালাইনা বাগৈ নরংনি খাকামা নরংনি ওয়ান সুকমা রক চিনি লগে নরক বাগৈ মানো নরংনি খাকামুং রক নরক সংহরদি ফিয়াবা চিনি আকাশবাণী পান্ডারগ্ন রুগৈ ব পান্ডারগ্ন নরক খানাতক যাক তাই ব পান্ডানো নরক খানাইতং পান্ডারক খানানানি বিশিং তুই কোনো কে কেবেং আবরং তুই নরক চুন সংহরই মানো এখানে বালেখানো হামবাই ইয়াফারু নরকন লামসগ তিনি কক তুনি জাপা পান্ডানো
0: আও হাইকে নরকনি কক দুঃখ নাসিংতে নাসিংতে সং অজরাব রচাবমুং কেসা খানালায়ন গে রচাবমুং খরাংরওয়ান সুভাষ দেব বর্মা গাই অ কচার তমুং নরকনি কক দুঃখ ফাইকাং কেবা সং কক দুঃখ ইয়াচাকনা ফাচিং থাংলায়ন ফিয়াবা অ কচার সং তাবুক রচাবমুং তাংসা খানালায়ন

রাউসাক জরা ফাই শক পাইয়া ক ককদুক নাম্বার আংতায়সা নরক নয় মুই দুঃখ লাইরে ফিরা না সিনারণে ককদুক নাম্বার 0381232625 অ ককদুক নাম্বার নিবিসিংতেই নরক খানানা মুচুংজাংমণি কক রক এবা খে সানা মুচুংজাংমণি কক রক দংখেবা নরক সাহরি মানো গে অজরাও সঙ্গ তাই তাংসার চামু খানানানি ফাসিং থাংলায়ানো

0: আশুক জোড়া খানা লাইকা সুবাস দেবরমা বাইরে চাপ চাকরে চাপ
1: খাপাঙি তাকব ঘুকসং যং আশুক জোড়া নরংনি ককটুকনি বাকে নাইসিং টংখা ফিয়াবা কাইসা ককটুক ব সকালিয়া ও কাইসা ককটুক ফাই সবাইকা গাই চমকি চা কক সালাই না লেন
2: আও আও চই থাকা
1: ককটুক মানজুই মালিয়া হেঁকে চুং আসুক নাইসিং মানে উলব ককটুক কাইসা ব চুং কক সালাই মালিয়া হেঁকাই ফাইনে হাতিও নরক বাই বাক্সা চুং ককটুক বাই মানজুলাইয়ানো আপনি বাকে তেয়ার টংদি চুং ব নাইসিং টংনাই নরক ন তাইসা খাকু ফুর হামজাকমু তাইচি বাই রাফারে তিনি ককটুকনি জাপা পান্ন অরণ মথেপসানো যতন ন হামবাই খুলুমকা
2: খুলুমকা আও গেসং আশুক জোড়া খানালাইকা ককটুনি জাপা পান্ডা ওখাই ফাইনে হাতি ওহাই নাই ও পান্ডা ন খাই মানফিরানো তাবুক অজর ও খাই টংলাইমানী সুবাস দেববর্মা বাই রেচাব জাগ রেচাব তাই তাংসা হাইনহাই বিনি খরাঙ্গনো রেচাব মুং খাই নালাইফিরানো

আহ সঙ্গা সুক যারা খানালাই তংমানী সুভাষ দেব বর্মা বাইরে চাপ চাপ বেলাই নখনা তক রাপমু অ যারা ও সঙ্গ খানানী পান্ডব তাংর কিসা খাই নাইলাইন খা ফুনে দাম দকদামী সতি নৈজিবাও খানারি জাগান হাইনু খরং পান্ডা হাইন খরং পান্ডাও খানারি চামু খানারি জাগান ধর্ম চরণ জমাতিয়ানি খরঙ্গ আবুনি ইয়াগুলো ফুং দামচিও খানারি জাগান কক্র কম থিংজাকি বিং তৈ হিন্দি টকে রচামুনি পান্ডা মনোরঞ্জনী তাই দিবর দাম চিনি ও খনারি জাগান চেরাইরকি পান্ডা বখ্রি বদল খনানি বখ্রি বদল পান্ডানো কম থেঙ্গান সলিম দেব বর্মা তাই চেরাইরক ফাইনে মানজাগান চাচু পারানি আবুন ইয়াগুলো দিবর দাম চিনি তামই সতি থামচি ও খনারি জাগান খা নিমারি পান্ডা খনানি খা নিমারি পান্ডা ও খরাংরুয়ানো শয়ন কুমার জমাতিয়া তাই কম থেঙ্গান উষা দেব বর্মা আবুন ইয়াগুলো সানজা দাম সিনি ও খনারি জাগান থংনুক লাম জার্নি বসু অবনা শৈখা অজয় দেব বর্মা তাই আবুন ইয়াগুলো খনারি জাগান কতাল রচাপমু সাবিত্রী জমাতিয়ানি খরাঙ্গ কে আসুক জরা সঙ্গ খালাইকা খনানি আওয়াই বদাং রক গে সঙ্গ অজরা ও তাই সা হাইনো হাই সুভাষ দেব বর্মানী পাইথাক রচামু সঙ্গ খানানি ফাসিং থাংলাই ফিরান

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর অব্যবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় ভারত আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পাঠিয়েছে। নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশুসহ 8 জন প্রাণ হারিয়েছেন। আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। জাপানের আইচি নাগয়ায় আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন 501 জন ক্রীড়াবিদ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় শ্রী মোদী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর সর্বদা গুরুত্ব দিয়েছে।
1: आज देश के 51,000 से अधिक युवाओं को सरकारी सेवा के लिए नियुक्ति पत्र मिल रहे हैं। मैं आप सभी युवा साथियों को और आपके परिवारजनों को बहुत बहुत बधाई देता हूं। आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का।
0: তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ দ্রুত বৃদ্ধির লক্ষ্যেও সরকার কাজ করছে। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকার প্রথম কর্মজীবনে প্রবেশ করেছেন এমন তরুণদের 15,000 টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দিচ্ছে। সেই সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলিকেও সহায়তা করা হচ্ছে। গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের নতুন উদ্ভাবন ও উদ্যোক্তার সর্বোপরি যুব সমাজের দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বড় স্টার্টআপ পরিমণ্ডল হয়ে উঠেছে। ভারতের নতুন অর্থনীতিতে গ্রামের এবং ছোট শহরগুলির যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, এক সাগরমালা প্রকল্প, একটি প্রতিবেদন।
2: 2015 সালে চালু হওয়া সাগরমালা কর্মসূচি দেশের বন্দর পরিকাঠামোয় বড় পরিবর্তন এনেছে। দেশের সমুদ্র উপকূলকে বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এই কর্মসূচি। বর্তমানে বিশ্বের শীর্ষ 100টি বন্দরের তালিকায় রয়েছে ভারতের 9টি বন্দর। পাশাপাশি উপকূলীয় জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী বললেন, 2047 সালে বিকশিত ভারতের লক্ষ্যে এই প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
3: আমাদের দেশে প্রায় 7,000 কিলোমিটার কোস্টাল এরিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 12টি মেজর পোর্ট এবং 233টি ছোট পোর্ট। বিগত 12 বছরে প্রায় 6,00,000 কোটি টাকা খরচে অনেক উন্নয়ন, পোর্টের আধুনিকীকরণ করা শুরু হয়েছে। এর ফল অলরেডি আমরা পেতে শুরু করেছি। 2047 সালে আমরা যে ডেভেলপড ইকোনমি তৈরি করার লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এই সাগরমালা প্রজেক্ট ভীষণভাবে আমাদের ইকোনমিকে বুস্ট করবে।

0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগে পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গত 12 বছরে পরিবেশ সংরক্ষণের প্রতিটি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ব্যক্তি নিরিখে কার্বন নিঃসরণে ভারতের অবদান বিশ্ব গড়ের অর্ধেকেরও কম। নতুন দিল্লিতে আজ পরিবেশের ভবিষ্যৎ ও জলবায়ুর গতিবিধি সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলিকে প্রায় অন্যায্যভাবে কার্বন নিঃসরণের জন্য দায়ী করা হচ্ছে।
2: কার্বন এমিশন কি জিম্মেদারি গলত তরিকে সে বিকাশশীল দেশো পর ডালি জাতি রহি হ্যায়, জবকি ঐতিহাসিক সচ্চাই ইয়ে হ্যায়, আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায়। বিকশিত দেশো মে ভারত কি তুলনা মে 6 গুণা জ্যাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রাহা হ্যায়।
1: ডাক সেবা উপহার প্রকল্পের আওতায় ইন্ডিয়া পোস্ট থেকে উপহার বিতরণ করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হয়েছিল তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় ডাক বিভাগের ডাক সেবা উপহার নামে কোনো উপহার, পুরস্কার বা লটারি সংক্রান্ত প্রকল্প নেই। সাধারণ মানুষকে কোনো সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিআইবি। ভারত আজ ওষুধপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, ফরেন্সিক সাপ্লাই সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ত্রাণ হিসেবে নেপালে পাঠিয়েছে। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় আজ আরও 11 টন ত্রাণ সামগ্রী সে দেশে পৌঁছেছে। বিদেশ মন্ত্রক বলেছে, এই 11 টন ত্রাণ সামগ্রী নেপালের কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এটি ভারতীয় বায়ুসেনার 9ম ত্রাণ বহনকারী বিমানে করে পাঠানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, নেপালে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ভারত নিজের সহযোগিতা বজায় রাখবে। এদিকে নেপালের অর্থমন্ত্রী ডক্টর স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারত ও নেপাল নিজেদের সম্পর্ক মজবুত করতে যৌথভাবে কাজ করে চলেছে। নতুন দিল্লিতে আজ রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশকেই পরিবেশের ঝুঁকি প্রশমনে ব্যবস্থা নিতে হবে।
3: We need to do a much better job at instituting early warning systems, building resilient infrastructure, making sure that precautions are put in place and pre-disaster investments are made to protect people from inundation and flooding, etc., downstream. So these are all issues that existed in the past, but because of climate change, they're increasingly becoming more intense and more frequent. So we need to do a much better job on those issues.
1: দিল্লি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 3টি আসনে জয়লাভ করেছে। ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য বিপিপিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর 2টি করে এবং পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্রে, অন্যদিকে আসামের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। সবকটি আসনেই আগামী 6 অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ, গণনা 9 অক্টোবর। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে পুলিশ আজ এক আফগান নাগরিককে পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে গ্রেপ্তার করেছে। আদালতে পেশ করা হলে তাকে 3 দিনের জেল হেফাজত দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, সৈয়দ বিলাল খান নামের বছর 28-এর ওই ব্যক্তি আফগানিস্তানের কাবুলের ইউসুফ খেল এলাকার পাতকিকার বাসিন্দা। বেশ কয়েক মাস ধরে কালিম্পংয়ে ভাড়াটে হিসেবে বসবাস করছিল সে। কিভাবে সে ভারতে ঢুকে চীন সীমান্তের কাছে কালিম্পংয়ে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলায় আজ এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 3 শিশু, 2 নারী ও 3 পুরুষ সহ 8 প্রাণ হারিয়েছেন। পুণ্যার্থীদের একটি গাড়ি বৃষ্টির জলের তলে ভেসে যায় বলে খবর। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন। গুজরাটের উধনা থেকে উকাই সোমগড় স্টেশন পর্যন্ত যান চলাচলের জন্য 4 লেনের রোড ওভারব্রিজ নির্মাণের জন্য 133 কোটি টাকা অনুমোদন করেছে ভারতীয় রেল। রেল মন্ত্রক জানিয়েছে, সেতুতে 91 কোটি টাকা ব্যয়ে একটি ওপেন ওয়েভ গার্ডার স্থাপন করা হবে। এই ওভারব্রিজ সড়ক যোগাযোগ আরও মসৃণ করবে বলে মন্ত্রক জানিয়েছে। উত্তর পূর্ব রেলের লখনউ বিভাগে 600 কিলোমিটারের বেশি অংশে কবচ 4.0 ব্যবস্থার অনুমোদন করেছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে আনুমানিক 250 কোটি টাকা। রেল মন্ত্রক জানিয়েছে, অনুমোদিত প্রকল্পটি বিভাগের অবশিষ্ট চিহ্নিত অংশগুলিতে কবচ 4.0 ব্যবস্থা সম্প্রসারিত করবে। উল্লেখ্য, কবচ হল ভারত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা। জাপানের আইচি নাগয়ায় মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সেদেশের রাজা নারুহিতোর উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হয়েছে। 2 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে জাপানের রাজপরিবার, গেমসের আধিকারিক এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকর এবং কাবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত ভারতের 501 জন সদস্য দলের নেতৃত্ব দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রায় 40টি দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুব সমাজের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 20তম রোজগার মেলায় 51,000 নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। G20 গোষ্ঠীর একমাত্র দেশ হিসেবে ভারতই প্যারিসে অনুষ্ঠিত COP21 সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতমা বুবাগ্রা গঙ্খা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী, তিনি ফিল নৈচি রোজগার বাণী ভিডিও কনফারেন্স নে ইয়াকতই হাফাংনি জুদা জুদা মথারগ খরক বা চিসা সাইনি গবাং ন চিতক ব্লাই এফারকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরম খরক থগুই কার্বন অংখরমানি স্লাই ভারতনি খরক থগুই কার্বন অংখরমুং খাকসা নিব কম হাসদেব বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরি রগ বুট ইয়াসাক থাই রগনি সংসাগ্রামা বুং বুতাং রগ্ন তুই অ সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুই চিসা জরা সানমুং তাই কেবং মুং রগ ইয়াসাক জাগানা তাবুক কক তোমা শুক্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ফিল নুইচি রোজগার বাণিক ভিডিও কনফারেন্স নে ইয়াকতই হাফাংনি জেদা জেদা মথারগ খরক বা চিসা সাইনিব গবাং চিতক বলাই ইহাফারকা মেল মুচাং মুদি সাকা বিসি কিসাসুক রুমুই কেন্দ্রনি হাফাং শিকলা রোগনি থিনাংনি বাগুই তিয়ার খ্লাইথানি নাংমানি স্কিল তাই স্যাব সাব মানথক রুথানি ফান বক্সিনুই দ বসাকা হা কতরনি শিকলা রোগনি রুং তাই স্কিল সেলাই জাগতুই রাংথংনি সানমুং তুই মুচাং রুবুই চলিমানো আব সেরাই সেরাই খ্লাইনান বাগুই হাফাং সাকতারুই দ বসাকা হাফাং ফাতারনি দিখল রগ সামুংনি স্যাব সাব ফলক মান্নাতই হাফাং সামুং তাঙুই দ আবনি বাকই সা রা সাই রোজাক রং সবাই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চল খ্লাইজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত থানায় বিসি কিসা সক্রমুই হা কতর কাইব্রিচি বাই বানিয়ানি কক খালাইকা বানিয়ানি কক খালাইমুং হা কতরনি রং ফুনাংনাই রগনি থানি কতাল হাতিনি লামা ফুয়ারখা তাই শিকলা রোগনি বাকই কতাল সামুং মানথক মা সেব সামান
1: আজ আপ সবই এক এসে সময় মে ভারত সরকার সে জুড়ে হ্যাঁ জব দেশ এক বহুত বড়ে লক্ষ্য কি ওর আগে বড় রহা হ্যাঁ ইয়ে লক্ষ্য হ্যাঁ 2047 তক বিকশিত ভারত বানানে কা ইসমে আপ জেসে ইউবাওঁ কি বহুত বড়ি ভূমিকা হ্যাঁ সরকার মে রহতে হুয়ে আপকো হর বো নির্ণয় লেনা হ্যাঁ জো বিকশিত ভারত কে অভিযান কো আত্মনির্ভর ভারত কে অভিযান কো নিরন্তর সশক্ত করে যুবা হোনে কে নাতে বিশেষ তৌর পর অন্য যুবাওঁ কে প্রতি আপকি বিশেষ জিম্মেদারি হ্যাঁ
0: কদালচিত জাক শিকলা রগ কেন্দ্র হাফাংনি রং রেল স্বরাষ্ট্র সাকাম নুকুং হামক্রাই তাই প্রতিরক্ষা কক চংলাই নগ্ন খবুই কুবুনি নাইখুং রগ সামুং তাঙ্গান তাবুক জরা রোজগার বাণিকনি ইয়াকতই ব্যবাগৈ খরক চি নুই রা সাই স্নি চি বা সাই শিকলা শিকলি চিতক মুং বলাই মানখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকু হামক্রাইনি সিমি হা কতর হামক্রাইনি সামুং বাই গদালই তাবুক জরা জাইখে বার যা ইয়াচাগুই লুকু হামক্রাইনি সামুঙ্গ বিসি নিচিবা পুংসুখাম সেবা তাই নাইকুল মুং কাহামনি ওয়ানসুক মুঙ্গ কেন্দ্রনি হাফাং নুই সাই ব্রিটিশনি বিসিনি বিসিং বিকশিত ভারত সোনামনা নাহারৈ থাকিয়াউই সামুং তাঙুই দঙ যতনি মানজাকমুং বাই হামক্রাই তাই হদানি ফান বাং রুমানি বিসিং দুই তাং কাহাম লুকুরগনি তমুং চামুং ন কাহামনি ফাইসিং সেলাইউই দঙ তিনি

0: আবনতি কাইসা ইয়াক বারা তাং বুতাং সেবা প্রকল্প অভিযান চুং আপনি সঙ্গে থানি মাই গভ প্ল্যাটফর্মনি ইয়াকতই এনইপি 2020নি ওয়ানসুক মূন বাহাইকে চাষা রোজাগুই তং আবন খনা রোজাগুই তং
1: রংতে বলাইতে সা কতালতে স্রাই রক বাই গদাল যা খাইটি সানা নাহারি রংনি রায়দা স্লাই কতাল বসং রংরাইদা চেংজাখা বসং রংরাইদা সগাংনি মুখস্থ খাইমা রংরাইদা স্লাই এল এম দারাকতে কুবুই বাই গদাল যাক রংনি সেব্রনা সাকা ফান বকশিন খা কুইলা রেমনি সিমিনো মানে কক এবার আমচাইনি ককনি রং স্রংনা সাকা খা বাচার জাগি দঙ্গ আবনি লগি লগি ভোকেশনাল রং তাং সেপ্তে দারাক বাংরনা সেব বাংরিনা সাকাবো ফান বকশিন যাখা টেন প্লাস টু রংরাইদা স্লাই চেংজাখা ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর রং তাং বেখ্রেব রংনাই মুচুমাতে রংমানো নাই সাবজেক্ট সাই নাহারনা সেব বাংরে যাখা বসং রংরাইদা নই সাই নই চিনি নাহার মূ অংখা রংনি সেবাই চুকজাক এলএম গরং বারজা গনাং বরক সামই তিসানা সুমন ভট্টাচার্যনি ককথুম ককতমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীবক্রম নরেন্দ্র মোদী সাকাম হায়ুং বেরম খরক থগুই কার্বন অংকরমান ইসলাই ভারতনি খরক থগুই কার্বন অংকরমং খাকসানিব কম তিনি দিল্লি কতালনি বিজ্ঞান ভবন যোগালে যাক তংখর তাই ওয়াতুই নবার মঙ্গুই হায়ুং বেরেমনি ককলম পান্ডব কক নারকথানি ব ম কক সাকা ব সাকা থানাই বিসিচি নুই ও ভারত তংখর করংজাক যত দিখল জুংজাল কবংমা একাগ্রেখা ভারত সনামফিরই মাননাই ফান নতিউই আলাইদা ফান বক্সিনুই দঙ আবো তংখর কাহাম মুথাং নারকথানি তাং কাহাম সামুং তাঙ্গুই দঙ ভারত থানাই বিসি চিনুয় পি এম সূর্যগর মুফত বিজলি যোজনা তাঙ্গু তাঙ্গ নুখং রগ্ন সাতুংনি ফেরাং সনামথায় সেলাইথানি মিশন কাইসা চেংরেখা ও তাংবুতাংনি বিসিংতই তাবুক জরা বাচি রাসায়নিক গবাং নুখং রগ সোলার প্যানেল আসে রোজাখা আবনো কারুই কুসুম যোজনানি বিসিং হাফাং খরক থামজি রাসাই খেতি খ্লাইনাইনি খামপার সোলার পাম্প আজগ রেখা
2: আজ বি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবাল এভারেজ কে আধে সে ভি কম হ্যায় বিকশিত দেশো মে ভারত কী তুলনা মে ছ গুণা জাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রহা হ্যায় ভারত এ তথ্য মজবুতি কে সাথ বৈশ্বিক মঞ্চো পর রাখতা হ্যায় মে হর ভারতবাসী সে কহুঙ্গা আপ ভি দম দিখাইয়ে
0: ভারত তাইব চিসাটন চুবামা মানে খুনই নেপালর হকা আবরকনি বিসিং তঙ্গো বিথি ফরেন্সিক মানে হাইজিন কিট স্লিপিং ব্যাগ তাই কুবুনি নাংমানি মানে খুনই নেপালনি বড়রকন চুবানান বাগুই চুবামা মানে খুনই তুইজাক আবু অংখা ভারতনি বীরখুং বাহিনীনি উলচকু বীরখুং হদানি আওয়াই লামো বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা ভারত নেপালনি বড়রকন চুবানান বাগুই থাকিয়াবুই সামুং তাঙ্গুই তঙ্গ কোটাউই মানো থানাই তালো কিরিমা সিনসা তুই তরমা বাই নেপালনি বড়রকনি তমুং চামুং নগ হোক মার্খে দেরাবাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানী আজুক ফাংবাই তিনি আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম প্রদেশ বিজেপি বদলনি পান্ডা কাইসা সংসার রাখা পান্ডাওয়া ভিলেজ কমিটি তাই বুসকাং আউলি মথারোগনি চংবরাই বদলনি এলএম তাই দলনি সামুং হুমুং নতিউই শুক্রবী ককলামুখা পান্ডাওয়া মন্ত্রীসভানী আদং প্রদেশ বিজেপি কাজকু অভিষেক দেবরায় প্রদেশ তাই জেলা বেরেমনি অজারক তংবাইখ্যা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানি আপডেট মান্নান বাকি লগ ইন খাই দি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম নিউজ অন এআইআর এপ ফলো খাই দি সদা লামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমানি আপডেট মান্নানকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরী রগ বুট ইয়াসাক থাই রগ্নি সংজাগ্রামা বুম বুতাং রগ্ন তুই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নুই চিসা জরা সানমুং তাই কেবেংমুং রগ ইয়াসাক জাগানা সেপ্টেম্বরনি সাল নুই চি থামো সানমুং তাই কেবেংমুং রগ্নি কক পাইসক জাগানা ভোট কেন্দ্র রগ্নি পাইথাক বুমুং বুতাংকারী জাগানা সেপ্টেম্বর তালনি বুসকাং সাল नुचिबाबो हास

চংবাড়ির কমিশনের সচিব অনুরাগ সেন, তিনি মকওয়াক্ত মারখা। দক্ষিণ জেলা নিয়ে একবার পুলিশ সুপার সুমন মজুমদার শাখা ও জেলা ব ভিলেজ কমিটি নি বুট কজাং কজাং খে পাইসগ্রে নান বাগৈ নাংমানে ভিলেজ কমিটি নি বুপ নাইমুথাংনি ইয়াপ্রি রমখা। তিনি জুলাইবাড়ি ব্লকনি রাইমা রামরাইবাড়ি আবাংসরা বকাফা ব্লকনি মনপাথর তাই পুয়াংবাড়ি ব্লকনি তাক্কা তুলসি আমচাই ও কেন্দ্রনি নাইমুথাং বাহিনীনি জুয়ান তাই পুলিশ গুড়ি গুড়ি ওই মুরুগলাই তঙ। ফোরাম অফ সিভিল পেনশনার্স এসোসিয়েশননি চেতন বাই মূ চিসা সানমুং নরগৈ তিনি সার্কিট হাউসনি গান্ধী মাং হলংনি গানা দামথামনি পালখে আজকলেমান পান্ধা যুগালেখা মঠানি সচিব গোপাল চন্দ্র সেন শাখা সানমুং রোগনি বিসিং খোঁজা জাগনাই রঘুংখা লেলামাও থাংজাক সেবুক রোগনি পেনশন তাই কুবুনি সেব সাবনি ফেরলাইমুং রোগ নয় একাগ্রেনানি বুসকাং দামনুই চিবুরি ইয় হাস্তেনি ব্যবাগ হাঙ্গর ফেরাং কগৈ ওয়াতি ওয়াউই মানু হিনুই সাকলাইখা নবার্থীবার নাখ খনা তুংমারি দগানো সাকাবো 34 ডিগ্রি তাই খামাব 96 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি দগমানি সাকাবো 35.9 ডিগ্রি তাই খামাব 95.7 ডিগ্রি সেলসিয়াস পাইরনান সুকাং তিনি কক্তম বুবাক দক তাইসা পুরিব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি ফিল নুইচি রোজগার বাণিক ভিডিও কনফারেন্সনি ইয়াক তৈ হাবাংনি জুদা জুদা মথারক খরক বাতিসা সাইনিব গোবাং ন চিদক বুলাই ইয়াফারকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হায়ুং বেরম খরক থগুই কার্বন অংকরমানি স্লাই ভারতনি খরক থগুই কার্বন অংকরমুং খাকসানিব কম হাস্তে ও বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরী রগ বুট ইয়াসাক থাই রগ্নি সংসাগ্রামা বুং বুতং রগ্ন তিউই ও সেপ্টেম্বর তালনি বুসকাং সালনুই চিসা জরা সানমুং তাই কেমিংমুং রগ ইয়াসাক জাগানো কক্তুমা তিন বাকি অরণ পাইখা উলনি কক্তুমা ওয়াইঙ্গানো খনাফুং দাসনি তামুই সতী ব্রিজি ওয়া।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন খবর বিস্তারিত। রাজ্যে আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্তদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের যুবকদের শিক্ষা ও দক্ষতা যাতে পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারে তা নিশ্চিত করাও সরকারের একটি প্রচেষ্টা। তিনি বলেছেন, সরকার বেসরকারি খাতেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যে প্রায় 1,00,000 টাকার ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি তরুণ তরুণী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে।
1: आज आप सभी एक ऐसे समय में भारत सरकार से जुड़े हैं जब देश एक बहुत बड़े लक्ष्य की ओर आगे बढ़ रहा है और ये लक्ष्य है 2047 तक विकसित भारत बनाने का। इसमें आप जैसे युवाओं की बहुत बड़ी भूमिका है। सरकार में रहते हुए आपको हर वो निर्णय लेना है जो विकसित भारत के अभियान को, आत्मनिर्भर भारत के अभियान को निरंतर सशक्त करे। युवा होने के नाते विशेष तौर पर अन्य युवाओं के प्रति आपकी विशेष जिम्मेदारी है।
0: নবনিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয়

0: সরকারের অর্থ, রেল, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যোগদান করবেন। এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট প্রায় 12,75,000 যুবক যুবতী নিয়োগপত্র পেয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভিলেজ কমিটি ও আসন্ন পৌর সংস্থাগুলির নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যগণ, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, প্রদেশ ও জেলা স্তরের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ আন্তর্জাতিক গড়ের অর্ধেকেরও কম। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত পরিবেশ ও জলবায়ু শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত 12 বছরে ভারত পরিবেশ সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি সাধন করেছে। ভারত নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যা পরিবেশ সুরক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ভারতই একমাত্র G20 দেশ যা প্যারিসে COP21 সম্মেলনে গৃহীত প্রতিশ্রুতির সময়সীমার আগে সফলভাবে পূরণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, 12 বছর আগে ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 2 গিগাওয়াট, এখন সেই ক্ষমতা 160 গিগাওয়াট ছাড়িয়ে গেছে।
1: আজ ভি প্রতি ব্যক্তি কার্বন এমিশন মে ভারত কা যোগদান গ্লোবল এভারেজ কে আধে সে ভি কম হিকসিত দেশো মে ভারত কি তুলনা মে 6 গুণা জাদা প্রতি ব্যক্তি কার্বন এমিশন হো রা হারত এ তথ্য মজবুতি কে সাথ বৈশ্বিক মঞ্চো পর রাখতা হর মে হর ভারতবাসী সে কহঙ্গা আপ ভি দম দিখাইয়ে।
0: অবৈধ অনুপ্রবেশসহ মাদক বিরোধী আইনের একাধিক ধারায় 12 বছরের জেল ও জরিমানা হল এক বাংলাদেশি নাগরিকের। আজ সোনামুড়ার NDPS আদালতের বিশেষ বিচারক সঞ্জয় ভট্টাচার্য বাংলাদেশের হবিগঞ্জের মুজাহিদ মিয়ার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, 2025 সালের 4 মার্চ সোনামুড়ার কুলুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও নেশা সামগ্রী পাচারের ঘটনায় BSF-এর অভিযোগের ভিত্তিতে সোনামুড়া থানায় এই মামলা গ্রহণ করা হয়েছিল। ভারত নেপালে আরও 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, ফরেন্সিক সরঞ্জাম, তাঁবু, হাইজিন কিট, স্লিপিং ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। নেপালের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য এটি ছিল ত্রাণ সামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর 9ম বিমান। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত নেপালের পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত মাসে বিধ্বংসী বন্যায় নেপালে জনজীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছিল। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল newsonair। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী মাস থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় 34,000 গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। মন্ত্রক জানিয়েছে, আগামী বছরের 31শে ডিসেম্বরের মধ্যে 3,57,000-এরও বেশি গ্রামীণ যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা হল দরিদ্র গ্রামীণ যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী একটি কেন্দ্রীয় প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মঞ্চে দীক্ষিত হয়ে একনিষ্ঠ

0: দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020-এর ভাবনাকে কীভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
1: শিক্ষাকে আরো সহজ, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতেই পুরনো শিক্ষা ব্যবস্থায় বদল ঘটিয়ে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে মাতৃভাষা বা স্থানীয় ভাষার শিক্ষাকে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বিকাশের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। 10+2 কাঠামোর পরিবর্তে চালু করা হয়েছে 5+3+3+4 শিক্ষা কাঠামো। শিক্ষার্থীর আগ্রহ ও সক্ষমতার ভিত্তিতে বিষয় বেছে নেওয়ার সুযোগও বাড়ানো হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-এর লক্ষ্য শিক্ষার মাধ্যমে জ্ঞানী, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার আজ জানিয়েছেন, এই জেলায় ভিলেজ কমিটির ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ জোলাইবাড়ি ব্লকের রামরায়বাড়ি, আভাংছড়া, বকাফা ব্লকের মনপাথর ও পোয়াংবাড়ি ব্লকের টাক্কা তুলসী এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 20তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় দেশের প্রায় 34,000 গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে। দক্ষিণ জেলাতেও ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এবং পরে কলকাতা ও আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর।
3: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रूपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रूपए से अधिक की सहायता मिली है।
4: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
3: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक

0: है तो टेलीलॉ के ऐप, वेबसाइट www.daily-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান মালা শুরু হচ্ছে মিশ্র গানের অনুষ্ঠান। রামধনু প্রথমেই রবীন্দ্রসঙ্গীত শুনবেন সঞ্জিদা খাতুনের কণ্ঠে।

শুনছেন রকমারি গান দিয়ে সাজানো অনুষ্ঠান রামধনু। অনুষ্ঠানে এবারে শুনবেন আধুনিক গান শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়।

শুনছিলেন রকমারি গান দিয়ে সাজানো অনুষ্ঠান রামধনু। সবশেষে শুনলেন লাভ 86 ছবি থেকে নেয়া গান। শিল্পীরা ছিলেন শৈলেন্দ্র সিং এবং সুরেশ ওয়াতকর। আকাশবাণী কৈলাসহর শ্রোতাবন্ধুরা অনুষ্ঠানমালায় এখন শুনবেন লোকগীতি। শুনুন অংশুমান রায়ের কণ্ঠে।

0: লোকগীতি শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সব শেষ গানখানি শুনছিলেন ডক্টর তপন রায়ের কণ্ঠে। লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর, এখন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে।
1: Good evening. This is Akashwani. I am Valsa Williams with the news at 9. The headlines. Prime Minister Narendra Modi emphasizes pivotal role of youth in building a

0: flight. This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on strengthening environmental governance. The participants are Anand Sharma, environmentalist, and Rajesh Lake, anchor.
1: Namaskar and welcome to
2: রিলে করে শোনানো হলো আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠানমালা। এখন রয়েছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন অনুষ্ঠানে। আজকে শোনাব দিওয়ানা ছবি থেকে নেয়া গান। প্রথম গানখানি একসঙ্গে গেয়েছেন বিনোদ রাঠুর এবং অলকা ইয়াগনিক।

এতক্ষণ চিরনতুন অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছবির গান, আজকে শুনলেন দিওয়ানা ছবি থেকে নেয়া গান। কণ্ঠশিল্পীরা ছিলেন বিনোদ রাঠুর, অলকা ইয়াগনিক, কুমার শানু এবং সাধনা সরগম। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় কণ্ঠ সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকে মরু বেহাগ রাগে শুনবেন অনিরুদ্ধ ভট্টাচার্যের পরিবেশনা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্যের পরিবেশনায়। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন অপূর্ব মুখোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এখন এশিয়ান গেমস 2026 উপলক্ষে ডেইলি হাইলাইটস ক্যাপসুল দিল্লি কেন্দ্র থেকে।

তখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইট ক্যাপসুলস অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 20শে সেপ্টেম্বর রবিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। সকাল 6:02 অমৃতবাণীতে শুনবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে পাঠ। 6:07 রয়েছে ভক্তিগীতি। 6:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তি সুধা ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 7:25 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় সমাজের প্রভাত এবং 8:15 মর্নিং নিউজ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ রিলে করা হবে 8:30। 8:40 রয়েছে আধুনিক গান। 9টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে এবং ইংরেজি সংবাদ 9:05। 9:10 বিবিধ ভারতী

দুপুর 12:05 শিশু মেলা, ছোট্ট বন্ধুদের জন্য অনুষ্ঠান। 12:30 হ্যালো অনুরোধ, হিন্দি ছবির গানে সরাসরি অনুরোধের আসর। একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপর আবারও 1:05 হ্যালো অনুরোধ, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মহিলা মহল অনুষ্ঠান শুনবেন 1:40, 1:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 আধুনিক গান, 2:30 রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 2:45, বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে। 3:10 থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসরে রবিবারের আড্ডা, 6:30 সীমান্ত থেকে প্রান্তিক জনগোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করা হবে। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:10 জীবন স্মৃতি অনুষ্ঠান, 8:30 নজরুলগীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, বাংলা ছবির গানের অনুষ্ঠান বিনোদন, 9:15, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে লোকগীতি, 10:10 বিশ্ব সংবাদ, 10:20 দিল্লি কেন্দ্র থেকে রিলি করে শোনানো হবে। এই ছিল আমাদের আগামীকালের অধিবেশনের পুরো দিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 15 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।